হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT assets management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

একটি ফিল্মের কেন্দ্রীয় চরিত্র ঠিক কি হতে পারে, একটা ফিল্মের প্রোটাগনিস্ট ঠিক কি হতে পারে, একটি মানুষ, সেটা ছেলে হতে পারে কিংবা মেয়ে হতে পারে, কিংবা একটি বাচ্চাও হতে পারে, অথবা কিছু কিছু ক্ষেত্রে পশু পাখিও হতে পারে, যেমন ধরুন হাতি কিংবা কুকুর। কিন্তু মৃণালবাবু কিন্তু এর বিপরীতে ভেবেছিলেন। তিনি এরকম কিছু ফিল্ম বানিয়ে গেছেন যেখানে প্রোটাগনিস্ট বা কেন্দ্রীয় চরিত্র হলো একটি শহর, সেই শহর যার নাম কলকাতা। ইনফ্যাক্ট এই সব ফিল্মে কলকাতা কিন্তু একটি সচল সজীব মেকানিজম, যেমন ধরুন পুনশ্চ কিংবা ইন্টারভিউ কিংবা কলকাতা ৭১। সমস্ত জায়গায় সমস্ত ফিল্মে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে কলকাতা শহর। এরকমই অদ্ভুত সিনেমার ভুবনে তিনি নিজের ভুবন তৈরি করে গিয়েছিলেন, যাকে বলা যেতেই পারে মৃণাল ভুবন। তো মৃণাল ভুবনকে নিয়েই আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। আর রেডিও বাংলানাইট ডট কমে আমি গৌরব বসে আছি আপনাদের মুখোমুখি আমাদের হারানো সুরের আড্ডার আসরে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানাইট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

মৃণাল ভুবনে কিন্তু ভুবন সোমের কৃতিত্বই আলাদা। বলতে গেলে এই ভুবন সোম একটি মাইলস্টোন, শুধুমাত্র মৃণালবাবুর কেরিয়ারেই নয়, ইন্ডিয়ান ফিল্মের কেরিয়ারেও। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে মৃণাল সেনের ভুবনকে নিয়ে, মৃণাল সেন সৃষ্ট ভুবন, মৃণাল ভুবনকে নিয়ে বেশ কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি। আর যে কথা বলছিলাম যে 1969 খ্রিস্টাব্দে মুক্তি পায় ভুবন সোম, আর তারপরেই কিন্তু অফিসিয়ালি শুরু হয় ইন্ডিয়ান সিনেমার নিউ ওয়েভ মুভমেন্ট। বলতে গেলে ভুবন সোম, পরবর্তীকালে উস্কি রোটি এবং সারা আকাশ, এই তিনটি ফিল্মকে নিয়েই শুরু হয় ইন্ডিয়ান ফিল্মের নিউ ওয়েভ মুভমেন্ট। আর মৃণাল বাবু তথা ভারতীয় সিনেমার ইতিহাসে এই ভুবন সোম কিন্তু একটি ল্যান্ডমার্ক হিসেবেই বিবেচিত হয়ে এসছে আর বিবেচিত হয়ে যাবে। তো রেডিও বাংলানেট ডট কমে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি আমি গৌরব এখন, আর আমাদের আড্ডাটা হারানো সুরের আড্ডার আসরে জারি থাকবে মৃণাল ভুবনকে নিয়েই। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
1: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
2: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

মধ্যবিত্ত বাঙালি জীবন এবং মৃণাল সেন, এরা কিন্তু একে অপরকে ছাড়া বলতে গেলে অসম্পূর্ণ। তার কারণ, মধ্যবিত্ত বাঙালিদের মৃণাল সেন যেভাবে নিজের সিনেমায় নিজের ভুবনে প্রতিষ্ঠিত করেছেন, পোর্ট্রে করেছেন, সেটা বলতে গেলে অবিস্মরণীয়। যেমন ধরুন, যদি ইন্টারভিউ সিনেমাটার কথাই বলি, যেখানে কিনা এক সদ্য তরুণ মেধাবী মধ্যবিত্ত বাঙালি, সে বিভিন্ন জায়গায় চেষ্টা করেও কোনো রকম চাকরি কিন্তু জোগাড় করতে পারেনি। অবশেষে সেটা কি হয়েছে আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এই মধ্যবিত্ত যন্ত্রণা তিনি যেভাবে ফুটিয়ে তুলেছেন বিভিন্ন ফিল্মে ইন্টারভিউ সমেত, সেটাও কিন্তু এক কথায় অবিস্মরণীয়। এই জন্যই মৃণাল ভুবন এতটা স্পেশাল। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে মৃণাল ভুবনকে নিয়ে কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি। এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে মৃণাল ভুবনের আরও অনেক অলিগলি অপেক্ষা করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: মধ্যবিত্তে যন্ত্রণা তিনি যেরকম নিজের ফিল্ম নিজের সিনেমার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, সেরকমই মধ্যবিত্তের দুমুখ চরিত্র হিপোক্রিসিও কিন্তু তিনি ফুটিয়ে তুলতে দ্বিধা বোধ করেননি। যেমন ধরুন তার কিছু ফিল্ম, যেমন ধরুন একদিন প্রতিদিন কিংবা খারিজ, এই সমস্ত ফিল্মের দিকে তাকালে আমরা দেখতে পাই যে মধ্যবিত্ত গড় বাঙালি শুধুমাত্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছে তাই কিন্তু নয়, বিভিন্ন ঘটনার পরে তারা কিন্তু রীতিমতন ফাউল প্লেও করতে পারেন, সেই কথাও তিনি জোর গলায় দাবি করে এসেছেন তার সৃষ্ট ভুবনে, মৃণাল ভুবনে। তো রেডিও বাংলানে ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে মৃণাল সেনের সৃষ্ট ভুবনকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। মৃণাল ভুবন আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি, এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকমই আরও অনেক কথা আপনার সঙ্গে শেয়ার করবো, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলা নেট ডট।
1: এতটা পথ পেরিয়ে

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

একটা কথা আমরা অনেকেই বলি যে অরাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু যদি একটু ভালোভাবে লক্ষ্য করা যায় তাহলে কিন্তু বোঝা যাবে যে পৃথিবীতে অরাজনৈতিক বলে কোনো ব্যাপার হয়ই না, সবারই কোনো না কোনো রাজনৈতিক মতবাদ থাকে। অবভিয়াসলি মৃণাল সেনেরও ছিল, এবং তিনি তার বামপন্থা রাজনৈতিক মতবাদ থেকে কিন্তু কখনোই সরে আসেননি। তার সৃষ্ট ভুবনে, তার বিভিন্ন ফিল্মে কিন্তু এই বামপন্থা রীতিমতন দৃপ্ত কণ্ঠে তার জানান দিয়েছে। যেমন ধরুন কলকাতা 71 কিংবা আকালের সন্ধানে, এই সমস্ত ফিল্মে কিন্তু মৃণাল সেন বেশ জোর গলায় বামপন্থার পথ অবলম্বন করেছেন। এরকমই বলিষ্ঠ একজন মননশীল ব্যক্তিত্ব ছিলেন মৃণাল সেন। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে মৃণাল সেনের সৃষ্ট ভুবন মৃণাল ভুবনকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

বিভিন্ন সুপারস্টার, অবশ্যই তারা সুপারস্টার, যারা কিনা মৃণাল সেনের ছায়ায় লালিত পালিত হয়েছেন এবং মৃণাল সেনই তাদেরকে বড় পর্দায় প্রতিষ্ঠিত করেছেন। যেমন ধরুন মিঠুন চক্রবর্তী, মমতা শঙ্কর, রঞ্জিত মল্লিক এবং অবশ্যই মৃণাল সেনের বরপুত্র বলতে পারেন, তিনি আমাদের প্রত্যেকের প্রিয় অঞ্জন দত্ত। তো সেই অঞ্জন দত্ত কিছুদিন আগেই মৃণাল সেনকে নিয়ে একটি বায়োপিক তৈরি করলেন। আবার সৃজিত মুখার্জিও কিছুদিনের মধ্যেই প্রকাশ করবেন মৃণাল সেনকে নিয়ে তার নিজস্ব একটি বায়োপিক। তো রেডিও বাংলায় .com শুনছেন হারানো সুর, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা জারি আছে আজকে মৃণাল সেনের সৃষ্ট ভুবনকে নিয়ে, মৃণাল ভুবনকে নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে মৃণাল ভুবনকে নিয়ে আরো অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

সুশান সেন যেটি কতটা স্পেশাল ছিলেন এবং কত বড় একজন ডাইরেক্টর ছিলেন তার একটা উপমাই যথেষ্ট। তিনি তার জীবনে 19টি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, ভাবতে পারেন 19টি ন্যাশনাল অ্যাওয়ার্ড। এছাড়াও ভারত সরকার তাকে ভূষিত করেছেন পদ্মভূষণ সম্মানে, ফ্রান্স তাকে দিয়েছেন অর্ডার দি আর্টস এট দি লেটার্স, আবার রাশিয়া গভর্নমেন্ট তাকে অর্ডার অফ ফ্রেন্ডশিপ সম্মানে ভূষিত করেছেন, আবার ভারত সরকার তার সারা জীবনের কাজের জন্য তাকে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডসে ভূষিত করেছেন। কিন্তু সব থেকে বড় যে পুরস্কারটি তিনি পেয়েছেন সেটি হলো আপামর সিনেমা প্রেমী মানুষের সশ্রদ্ধ প্রণাম। টরেন্টো বাংলা ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে মৃণাল সেনের সৃষ্ট ভুবন মৃণাল ভুবনকে নিয়েই কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

রেডিও বাংলানেট.কম এ শুনছেন কথায় কথায়। প্রতি শনিবার কথায় কথায় নিয়ে হাজির হয়ে যাই কখনো সৌভিক, কখনো আমি অনামিকা। আজ কথায় কথায় আগামী দু ঘন্টা আপনার সঙ্গে থাকবো আমি। আমরা যখন কোনো নতুন বছর শুরু করি, তখন আমরা অনেক নতুন নতুন আশা নিয়ে কিন্তু সেই বছরটা শুরু করি। আবার আমরা বছরের শেষে হিসেব কষতে বসি যে কোন কোন জিনিসগুলো আমাদের পাওয়া হলো না। আমরা সেই হিসেবটা যেমন করি, তেমন যেইগুলো আমরা পেলাম সেটা নিয়েও তো আমাদের আনন্দ হয়, আমাদের ভালো লাগে। আর আমরা নতুন বছরে আমরা আমাদের সফলতা যাতে আরো বেশি করে পাই, সেই জন্য আমরা কিছু আমাদের জীবনে কিছু পরিবর্তন আমরা আনতে পারি। সেগুলো কি, আমরা সেগুলো নিয়ে কথা বলবো, তবে এখন শুনবো গান। চলুন শুনে নি পরপর তিনটে গান, তারপর কথায় কথায় নিয়ে আপনার সঙ্গে থাকবো আমি অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

আমরা সবাই জীবনে সাফল্য চাই, আমরা আবার অন্যের সাফল্যের গল্প শুনতেও পছন্দ করি, কিন্তু এই যে সফলতার পথে যে চলা, সেই পথ চলাটা কিন্তু সহজ নয়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের কথায় কথায় নিয়ে। আমরা এই যে সাফল্যের গল্প শুনছি বলছি, আসলে আমরা যখন নতুন বছর শুরু হয় আমরা তো অনেক স্বপ্ন নিয়ে সেই বছরটা শুরু করি, আর তখন আমাদের সেই নতুন বছরে সেই যে নতুন লক্ষ্য আর সেই লক্ষ্যে পৌঁছানোর একটা চেষ্টা কিন্তু আমাদের সকলের থাকে। আর সেই যে লক্ষ্যে পৌঁছানো, সেই সাফল্য লাভ করা, সেই পথটা কিন্তু সহজ নয়, সেই পথটা সবসময় মসৃণ হয় না, আর সেই জন্য আমাদের একটু বেশি দক্ষতার প্রয়োজন হয়, আমাদের অনেক পরিশ্রমের প্রয়োজন হয়। আর সেই লক্ষ্য যদি আমাদের স্থির থাকে, তাহলে সেই লক্ষ্যের পথে পৌঁছানোর জন্য আমাদের একটু বেশি যত্ন তো অবশ্যই নিতে হবে। তার জন্য সবার আগে আমাদের সেই যে লক্ষ্যের পথে পৌঁছানোর যে জন্য যে দক্ষতার প্রয়োজন, সেই দক্ষতাটা আমাদের অর্জন করতে হবে। আমরা আমাদের এই গল্প নিয়ে থাকবো আমাদের আজকের কথায় কথায়। তবে এখন পরপর দুটো গান আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের কথায় কথায় নিয়ে। আমরা আজকে কথায় কথায় কথা বলছি এই যে আমরা সবাই জীবনে সাফল্য চাই, আর সেই যে সফলতার পথে যে চলাটা সেটা কিন্তু খুব একটা সহজ নয়। আর সেই জন্যই আমাদের যেটা প্রয়োজন, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে দক্ষতার প্রয়োজন, সেই দক্ষতা আমাদের অর্জন করতে হবে। আমরা বিরতিতে যাওয়ার আগেই সেটা নিয়ে কথা বলছিলাম। এক্ষেত্রে যদি আমরা যেই কাজটিতে আমাদের আগ্রহ রয়েছে সেই কাজটা আমরা করি, তাহলে সেই কাজটা কিন্তু আমরা অনেক আনন্দ করে, অনেক মজা করে সেই কাজটা আমরা করতে পারি। আর সেক্ষেত্রে আমাদের লক্ষ্যে পৌঁছানোর যে পথটা, সেই পথটা অনেক সহজ হয়, কারণ আমাদের যেহেতু সেই কাজটা করতে ভালো লাগছে, সেই জন্য সেই কাজের প্রতি যেহেতু আমাদের আগ্রহ রয়েছে সেটা আমরা অনেক মন দিয়ে, অনেক ভালোবেসে করতে পারি। তাই আমাদের সফলতার পথে চলতেও কিন্তু আমাদের অনেক বেশি মজা হয়, অনেক বেশি ভালো লাগে। যদি আমরা আমাদের এই প্যাশনগুলোকে আমাদের প্রফেশনে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু সত্যি ভীষণ ভালো হয়। আমরা আমাদের এই মজার মজার গল্পগুলো নিয়ে থাকবো আমাদের আজকে কথায় কথায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কি? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আমরা যখন কোনো সফল মানুষকে দেখি, আমরা তখন তার শুধু সেই সাফল্যটাই দেখি, কিন্তু তার সেই সফলতার পেছনে যে পথ চলা, সেই যে জার্নিটা, সেটা কিন্তু আমরা সবসময় জানতে পারি না বা জানতে চাইও না। আসলে সেই পথটা কিন্তু খুব একটা সহজ নয়। শুনছেন রেডিও বাংলানেট.com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের কথায় কথায় নিয়ে। আমরা আজকে এই যে আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছনো এবং সেই যে লক্ষ্যে পৌঁছনোর পথ, সেই সব কিছু নিয়ে আমরা কথা বলছি, আর সেখানে উঠে আসছে এই পরিশ্রমের কথাটা। কারণ কোনো কাজ বা কোনো লক্ষ্যে পৌঁছনো, সেই যে নিজের স্বপ্ন পূরণের জন্য পথ চলা, সেই চলার পথটা কিন্তু খুব মসৃণ হয় না। তাই কঠোর পরিশ্রম করে তবেই সেই জায়গাটাতে পৌঁছানো যায়। তাই আমরা যখন কোনো সফল মানুষকে দেখি, তখন তার জার্নিটা, সেই গল্পটা যদি আমরা কখনো শুনি, তখন দেখা যাবে যে সেই পথটা কত কঠোর পরিশ্রম করে তবে তাকে সেই লক্ষ্যে পৌঁছতে হয়েছে। আমরা যখন কোনো পাহাড়ের সেই উঁচু, সেই শিখরকে আমরা দেখি, তখন আমরা বুঝতে পারি যে সেখানে পৌঁছানোটা সত্যি বড় কঠিন সে পথ। তাই একটু বেশি পরিশ্রম তো অবশ্যই করতে হবে। আমরা আমাদের এই গল্প জারি রাখবো, তবে বিরতির ওপারে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি কথায় কথায় নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমরা আমাদের জীবনের যে স্বপ্নগুলো সেগুলো পূরণ করার চেষ্টা করি, আর সেই জন্যই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা নানা রকমের কাজ করি। আবার অনেক সময় আমরা হাল ছেড়ে দিই। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের কথায় কথায় আমরা কথা বলছি আমাদের এই স্বপ্ন পূরণের গল্প নিয়ে। আসলে আমরা জীবনে তো সবাই সফল হতে চাই, আর সেই পথটা তো খুব একটা সহজ নয়, আর সেই পথে চলতে গিয়ে নানা রকমের বাধা আসে, আর তখন অনেক সময় কিন্তু আমরা হাল ছেড়ে দিই। আবার অনেক সময় যদি আমরা কোনো বাধা পাই বা আমরা সেই পথে কোনোভাবে আমরা ফেল করি, তাহলে আমরা হতোত্তম হয়ে যাই, আমরা নিজেদের দুর্বল ভাবতে শুরু করি এবং মনে হয় যে সেই কাজটা আমার দ্বারা হবে না, আর তখন অনেক সময় হীনমন্যতাতেও ভুগতে থাকেন অনেকে। কিন্তু নিজেকে কখনোই দুর্বল না ভেবে সেই যে একাগ্র মনে যে আমাকে সেই লক্ষ্যে পৌঁছতেই হবে, সেই যে একটা মনে ভাবনা স্বপ্ন আর সেই যে একটা দৃঢ়তা, সেটা নিয়ে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে স্বপ্ন ছুঁতে খুব একটা বেশি সময় লাগে না। আমরা আমাদের আজকের এই কথায় কথায় নিয়ে থাকব, তবে গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নির্দেশ।

0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
1: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
2: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আমাদের স্বপ্ন পূরণের গল্প নিয়ে আজ আমরা রয়েছি কথায় কথায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের কথায় কথায় আমরা কথা বলছি আমাদের এই সাফল্য। আমরা তো জীবনে সবাই সফল হতে চাই, আর সেখানেই সেই যে চলার পথটা, সেই যে জার্নিটা, সেটা তো খুব একটা সহজ নয়। আর সেই কঠিন পথটা কিন্তু তারাই পার করতে পারেন যারা সেই মনের জোর নিয়ে, লক্ষ্য স্থির রেখে সেখানে পৌঁছতে চান। আর সেই জন্য যেটা করতে হয় সেটা হলো নিজের মনের সেই ইচ্ছেটাকে ভীষণ জোরালো করতে হয়। আর কে কী বলল, কে কী ভাবল, সেটা নিয়ে যদি আমরা খুব বেশি মাথা ঘামাই তাহলে নিজের সেই লক্ষ্যে পৌঁছানোর পথটা কিন্তু কোথায় একটা হারিয়ে যায়। আর সেই জন্যই নিজের ইচ্ছেটাকে, নিজের ভাবনাটাকে, নিজের সেই স্বপ্নটাকে দেখে আমাদের পথ চলতে হবে। আর কে কী ভাবল, কে কী বলল, সেই কথাটাকে একটু যদি আমরা পাশে সরিয়ে রাখতে পারি সেটা বোধহয় আমাদের লক্ষ্যে পৌঁছতে অনেক বেশি সাহায্য করে। আমাদের এই আজকের কথায় কথায় আমাদের এই গল্প জারি থাকবে। তবে এখন শুনব গান, ফিরে আসছি গানের ওপারে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

জীবন পালায় নেই যে অবসর, বুঝলে নটবর তুমিও যাবে না আমিও যাব না।

0: বুঝলে নটবর, তুমিও যাবে না আমিও যাব।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

পুরনো বছরকে বিদায় জানিয়ে আমরা নতুন আশায়, নতুন ভাবনায় নতুন বছরকে বরণ করে নিয়েছি। আর যখনই কোনো নতুন বছর আসে, আমাদের অনেক অনেক স্বপ্ন থাকে, অনেক আশা থাকে, আর সেই স্বপ্ন আর আশাগুলোকে পূরণ করার ইচ্ছে থাকে। আমরা যখন আমাদের কোনো স্বপ্নকে পূরণ করতে চাই, আমরা যখন আমাদের সেই লক্ষ্যে পৌঁছতে চাই, সেই যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু একটু কঠিন হয়, সবসময় সহজ হয় না। আর সেই কঠিন পথটা চলতে গেলে আমাদের নানা রকমের বাধা আসে, আর সেই বাধা বিপত্তিগুলোকে আমাদের অতিক্রম করেই কিন্তু আমাদের সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে হয়। আর সেই সব গল্প নিয়ে আজ আমরা রয়েছি আমাদের কথায় কথায়। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। এই যে আমাদের আজকের কথায় কথায় আমরা আমাদের জীবনের এই যে সাফল্যের গল্পগুলো করছি, আর সেখানেই তো উঠে আসছে নানা রকমের গল্প। আমাদের এই যে পথ চলা, সেই চলার পথে নানা রকমের আমাদের যে বাধা আসে, সেখানে যদি আমরা সেখানে আটকে গিয়ে আমরা ভাবি যে আর হলো না, তাহলে কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছানোর পথটা পিছিয়ে যাবে। আমাদের ভাবতে হবে প্রতিটি দিন একটি নতুন দিন, নতুনভাবে, নতুন উদ্যমে শুরু করার দিন। আর সেইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে নতুন আশা আর নতুন ভাবনা নিয়ে। ফিরে আসছি কানের ওপারে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

জীবনে সফল হতে আমরা সবাই চাই, কিন্তু সেই সাফল্য পেতে হলে সেই যে চলার পথটা, সেই পথটাকে চলতে গেলে কিভাবে যেতে হবে তার জন্য একটা চিন্তা, সুনির্দিষ্ট একটা চিন্তা করে নিতে হবে। আর সেই জন্য একটা প্ল্যানেরও কিন্তু প্রয়োজন আছে, কারণ চিন্তা না করে কাজ করা আর কাজ না করে চিন্তা করা দুটোই কিন্তু ঠিক নয়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের কথায় কথায় নিয়ে। আজ কথায় কথায় আমরা কথা বলছি আমাদের স্বপ্ন পূরণের গল্প নিয়ে। আমরা সবাই আমাদের স্বপ্ন পূরণ করতে চাই, আমাদের নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে চাই, কিন্তু সেই যে লক্ষ্যে পৌঁছানোর পথটা, সেই যে জার্নিটা, সেই যে পথটা তো খুব একটা সহজ পথ নয়। সেই কঠিন রাস্তাটা চলতে গেলে আমাদের একটা প্ল্যান তো করতেই হয়, আর সেই জন্য আগে থেকেই সুনির্দিষ্টভাবে যদি আমরা একটা চিন্তা করে নিই, একটা প্ল্যান করে নিই, আর সেইভাবে যদি আমরা চলি, তাহলে আমাদের লক্ষ্যে পৌঁছানোর কাজটা কিন্তু অনেক বেশি সহজ হয়। আর কি হবে, কেমন করে করব, এটা নিয়ে যদি আমরা অনেক বেশি চিন্তা করতে শুরু করি আর চিন্তা করতে করতে আমরা কাজটাই না করি, তাহলে তো আমাদের কখনোই সেই লক্ষ্যে পৌঁছানো আর হবে না। তাই যারা সফল হতে চান আর যারা সফল হয়েছেন, তাদের কিন্তু সেই নির্দিষ্ট প্ল্যান মতো, সেই নির্দিষ্ট পথে তাদের চলতে হয়েছে। আমাদের আজকের এই গল্প তো জারি থাকবে, তবে এখন থাকছে গান। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের কথায় কথায় নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের কথায় কথায় আমরা কথা বলছি আমাদের স্বপ্ন পূরণের গল্প নিয়ে, আর সেখানেই উঠে আসছে নানা কথা। আসলে আমাদের এই যে জীবনে আমরা সবাই সাফল্য চাই, আর তার যে পথটা, সেই যে জার্নিটা, সেটা কিন্তু খুব একটা সহজ নয়, আর সেখানেই আসে নানা রকমের বাধা। তবে আমরা আমাদের জীবনে সব কিছু তো আমরা জানতে পারি না, আমাদের যেগুলো অজানা, আমরা যেগুলো জানি না, সেটা জানার জন্য আমাদের অনেক প্রশ্ন করতে হয়। আমরা প্রশ্ন করলেই তার উত্তরটা কিন্তু আমরা পাব। তাই কখনো যদি কোনো কিছু না জানা থাকে, প্রশ্ন করতে আমাদের লজ্জা পাওয়ার কিছু নেই, কারণ জানতে চাইলেই তো আমরা সেটা জানতে পারবো। আর যত আমরা জানবো, আমাদের জ্ঞান ভাণ্ডারটাও কিন্তু তত বেশি বাড়বে, যেটা আমাদের জীবনের পথে চলতে আমাদের সাহায্য করবে। তাই প্রশ্ন করতে লজ্জা নয়, প্রশ্ন করলে তবেই কিন্তু জানা যায়। আমরা আমাদের আজকের এই কথায় কথায় নিয়ে থাকব, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের কথায় কথায় নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের কথায় কথায় নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের কথায় কথায় আমরা কথা বলছি নানা স্বপ্ন পূরণের গল্প নিয়ে। আসলে আমরা যখন কোনো নতুন বছর শুরু করি, আমরা তো তখন অনেক আশা নিয়ে সেই নতুন বছরটা শুরু করি। আর আমাদের সবারই কোনো না কোনো স্বপ্ন থাকে, কোনো না কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, আর সেখানে পৌঁছানোর জন্য, সেই স্বপ্ন পূরণের জন্য আমরা নানা রকমভাবে চেষ্টা করি। তবে সেই যে পথটা, সেই পথটা বা আমাদের সেই জার্নিটা কিন্তু খুব একটা মসৃণ হয় না, নানা রকমের বাধা আসে সেখানে। আর আমরা যখন সেগুলোকে অতিক্রম করি, তখনই কিন্তু আমরা আমাদের সেই অভীষ্ট লক্ষ্যে, আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নকে আমরা পূরণ করতে পারি। আর এইভাবেই কিন্তু আমরা আমাদের জার্নিটা করি। আমাদের আজকের এই কথায় কথায়, আমাদের গল্প করতে করতে ঘড়ি বলছে সময় শেষ। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামী শনিবার ঠিক এই একই সময় আবার চলে আসব কথায় কথায় নিয়ে, হয় সৌভিক না হয় আমি অনামিকা। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

নমস্কার, আপনি শুনছেন আড্ডা জাংশন, আড্ডার কানে কানে সারাক্ষণ, সঙ্গে আমি শুভায়ন। আজকের আড্ডাটা ঘিরে থাকবে যার নাম আপনি আমি সবাই সবচেয়ে আগে বলতে শিখেছি, তার নাম, হ্যাঁ ঠিক ধরেছেন, মা। এই একটা শব্দে অনেক শক্তি। আজ আমরা কথা বলবো বিখ্যাত মানুষজনকে নিয়ে নয়, বরং যারা তাদের ভিড়টা শক্ত করেছিলেন। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে মহানায়ক উত্তম কুমার, কিংবদন্তি সত্যজিৎ রায় অথবা মানবতার প্রতীক মাদার টেরিজা, এই নামগুলোর পেছনে ছিলেন কিছু মা যারা আলোয় আসেননি কিন্তু আলো বানিয়েছিলেন। আজ মাদার্স ডে আর আড্ডা জাংশনের আজকের আড্ডা শুধু একটা দিনের নয়, একটা আজীবনের অনুভূতির জন্য। মাদার্স ডে উপলক্ষে রইল কিছু গান, গানের ওপারে ফিরব আড্ডায় সেই নীরব নির্মাতাদের জন্য।

মা মানে আমাদের কাছে কি শুধুই ডাক? মা মানে একটা ঘর, মা মানে একটা অপেক্ষা আর একটা বিশ্বাস, যেটা কখনো প্রশ্ন করে না। মা মানে শুধু জন্ম নয়, মা মানে একটা ভিত যেখানে চরিত্র তৈরি হয়, স্বপ্ন সাহস পায়, যেমন প্রভুনাময়ী দেবী, যেমন বীণা রায় আর শ্রী শ্রী সারদা মা, যাদের স্নেহে মানুষ নিরাপদ আশ্রয়ের মানে শিখেছে। চলুন গানে গানে এই অনুভূতিটাকেই আরও গভীরভাবে ছুঁয়ে ফেলি। শুনতে থাকুন আড্ডা জাংশন রেডিও বাংলা .com-এ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

ফিরে এসেছি আবারও আড্ডা জাংশনে, আমি শুভায়ন। আপনি ভেবে দেখেছেন কখনো, বিখ্যাত হওয়ার আগে সব মানুষই মায়ের চোখে একটা বাচ্চা। ইনফ্যাক্ট বিখ্যাত হওয়ার পরেও মায়ের চোখে কি আমরা কখনো বদলাই? সেই ছোটটাই থেকে যায়। যেমন সুজাতা দেবীর কাছে সত্যজিৎ রায় ছিলেন সেই ছোট্ট মানিক, স্কুলের ব্যাগ, জ্বরের রাত আর পরীক্ষার আগের সেই প্রশ্ন, কিরে পারবি তো? এই লালন পালনই পরে হয়ে ওঠে শিল্প, পরে হয়ে ওঠে ইতিহাস। আরও কিছু গান অপেক্ষা করছে, সঙ্গে থাকুন আড্ডা জাংশনে, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। শুভায়নের সাথে আড্ডা জাংশনে, কোথাও যাবেন না।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আড্ডা জাংশনে গান শুনতে শুনতে আর আড্ডা দিতে দিতে একটা কথা মাথায় ঘুরছিল, মায়েদের সাইলেন্ট স্ট্রেংথ। মায়েরা খুব বেশি কথা বলেন না, কিন্তু পরিস্থিতি পড়তে জানেন। কিছু মা শক্তি দেখান না, তারা শক্তি তৈরি করেন। মাদার টেরেসা নিজে মা নন, তবু ছিলেন অগণিত মানুষের কাছে একটি আশ্রয়, একটা নিরাপত্তা। যেমন আমাদের মনে বাস করেন সারদা মা, যার কোমলতা ছিল দৃঢ় আর দৃঢ়তা ছিল শান্ত। গানের ওপারে ফিরব আবার আটটা জাংশনে, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, শুনতে থাকবেন রেডিও বাংলানেট .com। আজ গানে গানে কথা থাকবেন সেই মায়েরাই।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম আড্ডা জাংশনে, আপনার সঙ্গে আমি শুভায়ন আড্ডা আর গান নিয়ে সারাক্ষণ। যখন কোনো মানুষ দেশের প্রতীক হন, সংস্কৃতির মুখ হন বা মানবতার পথ দেখান, তখন তার কৃতিত্বের আগে একটা নীরব নাম থাকে, মা। হ্যাঁ, আজ এই আড্ডা সেই প্রভুরাময়ী, সেই বীণা, সেই সুজাতা, সেই সব সারদা মায়েদের নিয়ে, আর আমাদের চারপাশের এবং অসংখ্য চেনা অচেনা মায়েদের উদ্দেশ্যে। শুনতে থাকুন কিছু গান, ফিরবো আবার গানের ওপারে আড্ডা জংশনে।

0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
1: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
2: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম আড্ডা জাংশনে, আমি শুভায়ন। আজ আমাদের মায়েদের ঘিরে চলছে আড্ডা আর গানে গানে সারাক্ষণ। মায়েরা ছাড়তে জানেন কিন্তু দূরে থাকতে জানেন না, সন্তান এগোবে এই বিশ্বাসে তারা পেছনে দাঁড়িয়ে থাকেন নীরবে। কেউ দেশ গড়ার পথে, কেউ শিল্পের পথে, কেউ মানবতার পথে, আবার সেই পথে শুরুতে একটা আশীর্বাদ লাগে, একটা পার্বিত থাকে। গানে গানে ফিরব আড্ডা জাংশনে আমি শুভায়ন, কিন্তু আপনি নিজেকে দূরে সরিয়ে রাখবেন না, ছেড়েও যাবেন না, শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ, আজ মাতৃ আরাধনায় আমরা করেছি মনোনিবেশ।

ফিরে এলাম আবারও আড্ডা জাংশনে। আমি শুভায়ন, আর আজ আমাদের আড্ডার কেন্দ্রবিন্দু আমাদের মায়েরা। আরও একজন মাকে নিয়ে কথা বলবো যার কোনো একটা পরিচয় নয়। ঘরের ভিতরে সেই নীরব নায়িকা সর্বজয়া, যিনি বিখ্যাত নন কিন্তু যিনি বিখ্যাত হওয়ার আগে মানুষ হওয়াটা শেখান, আর সেই কারণেই সর্বজয়া সব ঘরের গল্প, সব সময়ের মায়ের গল্প। মা কোনো বিশেষ দিন চান না, একটু সময়, একটু মনোযোগ, এইটুকুই যথেষ্ট তার কাছে। আমার সন্তান যেন থাকে দুধের হাতে, শান্তিতে থাকে, এটুকুই তারা চান। আর তাই আজকের আড্ডাটা তাদেরকে নিয়ে, তাদেরকে ঘিরে। শুনি আবারও কিছু গান, গানের উপরে আবার অপেক্ষা করছে আমার আপনার আড্ডা।

কর্মসূত্রে প্রবাসের মাটিতে আজ অনেকেই আমরা ঘর থেকে দূরে, কিন্তু মা জানেন দূরত্ব মানেই অনুপস্থিতি নয়, ভালোবাসা পৌঁছে যায় মনে কাজে অভ্যাসে। কেউ মাকে পান ছবিতে, কেউ প্রার্থনায়, যেমন সারদা মাকে, অনেকে পান শান্ত আশ্বাসে, নিরাপদ নিরবতায়। দেখা হবে গানের ওপারে আটটা জাংশনে। আমি সুভায়ন, আপনি কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখবেন না।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

আর যদি একটা কথাই বলা যায় তাহলে সেটাই হোক ধন্যবাদ, সব প্রভানাময়ী দেবীকে, সব বীণা রায়কে, সব সুজাতা দেবীকে, সব সারদা মাকে, সব সর্বজয়াকে, প্রতিটা ঘরের মাদার টেরিজাকে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: সেই কোন দেশে আমরা যাচ্ছিলাম, কোন দেশ ছেড়ে আমরা যাচ্ছিলাম, পেরিয়ে পেরিয়ে উঁচু নিচু ঢালু মাঠ, শিশির ভেজানো কাঁটাতার গাছপালা, আলপথে নেমে আমরা যাচ্ছিলাম, ধান খেত ভেঙে আমরা যাচ্ছিলাম, ছোট বোন আর মা বাবা গ্রামের লোক, তার পাশে আমি, দুলালি না প্রিয়বালা, বাবা মার ডাক বাড়িতে দুলালি বলে, প্রিয়বালা নাম দিয়েছিল পাঠশালা, দু তিন ক্লাসের লেখাপড়া সবে শুরু, গ্রামে কে বলল পালা রে সবাই পালা, সারা গ্রাম নিয়ে পালিয়ে যাচ্ছিলাম, মা বাবা দু বোন পালিয়ে যাচ্ছিলাম, ঝোপঝাড় ঠেলে হাজা মজা নদী ঠেলে, পথে ঘুমন্ত দাঁড়িয়ে খড়ের চালা, ঘুমন্ত বেড়া চালে ঘুমন্ত লাউ, উঠোনে শোয়ানো গরুর গাড়ির চাকা, শোয়ানো লাঙল দাওয়ায় শিউলি গাছ, ঘোড়া নিম গাছে চাঁদ অর্ধেক ঢাকা, শব্দ না করে চলে যাই তবু ডাল নিচু হয়ে এসে ছুঁয়েছে কপাল মাথা, শিশিরে ঠান্ডা ভেজা আর খসখসে, হাতের পাতার মতনই গাছের পাতা, কত কত মাঠ পার হয়ে তারপর জিরিয়ে নিয়েছি গাছেরই তলায় বসে, যে যার পোটলা খুলে চিঁড়ে গুড় মুড়ি, শেষে চোখ লেগে এসেছে ক্লান্তি দোষে, আচমকা দেখি ছুটোছুটি করে লোক, কিভাবে আগুন লেগে গেছে গ্রামে গ্রামে, কই রে আদুরি ও দুলালি তোরা কই, মা বাবা ডাকছে আমাদের ডাক নামে, আমি রইলাম আদুরি ছিটকে গিয়ে কোথায় পড়ল কেউ জানল না কিছু, আমরা সবাই কাঁটাতার পেরোলাম, আমরা সবাই ঘাড় নিচু মাথা নিচু, খাতা পেরোলাম ইমিগ্রেশন খাতা, লঞ্চ পেরোলাম তারপর ট্রেন পথ, কোন এক দেশে আমরা যাচ্ছিলাম, যত গেছি তত ছিঁড়ে ছিঁড়ে গেছে পথ, কোথায় সে দেশ অতীতে ভবিষ্যতে, সে কোন বয়স আমরা ছেড়ে এলাম, দুলালি দুলালি প্রিয়বালা প্রিয়বালা, রাস্তায় পড়ে হারিয়ে গিয়েছে নাম, খানিকটা নাম ধান খেতে পড়ে গেছে, খানিকটা গেছে নদী জলে আঘাটায়, খানিকটা নাম নিয়ে নিল পাঠশালা, খানিকটা গেল রাস্তার দাঙ্গায়, যে গাছের নিচে জিরোতে বসেছিলাম খানিকটা নাম সেই গাছটায় আছে, খানিকটা নাম মাঠের শিশির নিল, খানিকটা গেছে রাত পড়োশির কাছে, খানিকটা নাম বেড়ায় আটকে গেল, খানিকটা গোঁজা রইল খড়ের বাতায়, খানিকটা নাম কাঁটা তারে তারে মেধা, খানিকটা যায় ইমিগ্রেশন খাতায়।
2: ফিরে এলাম আড্ডা জাংশনে, তবে একদম শেষ পর্যায়ে। আজ সারা দিন মেতে রইলাম মাকে নিয়ে, মায়েদের নিয়ে। মা কোনো চরিত্র নন, মা একটা নিরাপদ জায়গা যেখানে ভুল করলেও ফিরে আসা যায়। আজকে মাদার্স ডে স্পেশাল এই পর্যন্তই। আপনার মা যদি পাশে থাকেন আজ একটু বেশি সময় দিন, আর যদি দূরে থাকেন একটু বেশি মনে রাখুন। আমি শুভায়ন, ভালো থাকবেন, আবারও ফিরব নতুন আড্ডা নিয়ে পুরনো আড্ডা জাংশনে। শুধু থাকুন রেডিও বাংলা নেট ডট কম।

0: হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা net.com-কে। মন যখন নিরুদ্দেশ,
1: দু চোখে দেখি না তোমায় তবু আছো, তুমি আছো।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান। সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু ড্যানিকে আমরা সকলেই চিনি, তাকে আমরা বিভিন্ন রকমের বলিউড ছবিতে কাজ করতে দেখেছি। এছাড়াও কিন্তু তিনি অনেক নেপালি, তামিল, বাংলা এবং তেলুগু ছবিতেও অভিনয় করেছেন। তিনি কিন্তু 1971-এর পর থেকে বলতে গেলে প্রায় 200টিরও বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। 2003 সালে কিন্তু ড্যানিকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছিল ভারত সরকারের তরফ থেকে। আর আমরা দেখি যে তিনি কিন্তু বিদেশি মানে আন্তর্জাতিক ছবিতে অভিনয় করেছেন। তার 7 Years in Tibet এই ছবিতে তিনি কিন্তু অভিনয় করেছেন ব্র্যাড পিটের পাশাপাশি। তাছাড়া তার পরিচালিত ফির ওয়াহি রাত হিন্দি সিনেমার সেরা 5টি হরর সাসপেন্স ফিল্মগুলির মধ্যে বিবেচিত হয়, মানে মানুষ কিন্তু এখনো সেই ছবিগুলোকে মনে রেখেছে।

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

হ্যাঁ বন্ধু, গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা net.com এ। বন্ধু, বিংশ শতকের 20-এর দশকে বাংলায় কিন্তু এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা গিয়েছিল। সাধারণ মধ্যবিত্ত সম্ভ্রান্ত ধনী মানুষদের পাশাপাশি এগিয়ে এসেছিলেন সোনাগাছির মহিলারা। এই সময় তাদের একজনের নেতৃত্বে ও উৎসাহে তৈরি হয়েছিল ভিকারিনী থিয়েটার। এরা রিজিয়া নাটক উপস্থাপন করেছিলেন বন্যাত্রাণে আর্থিক সহায়তা করবেন বলে। সোনাগাছির মেয়েদের এই প্রচেষ্টা দেখে উৎসাহিত হলেন রূপাগাছির মেয়েরাও। তারা মঞ্চস্থ করলেন নরমেধ যজ্ঞ নাটক। এই দুটি নাটক পরিচালনা করেছিলেন কাঙ্গালিনী থিয়েটারের প্রতিষ্ঠাতা অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী রাজবালা দাসী। এরপরেই তার হাত ধরে গড়ে উঠল পুরোপুরি মহিলাদের নিয়ে গঠিত দি রামবাগান ফিমেল কালী থিয়েটার নাট্যদলটি। বিশেষজ্ঞদের মতে এটি কিন্তু বাংলার প্রথম পেশাদারী ফিমেল থিয়েটার, যার কর্ণধার ছিলেন এই রাজবালা দাসী। তাকে নিয়ে কিন্তু আজকের প্রবাসী মন অনুষ্ঠানে অনেক কথা হবে, সঙ্গে থাকুন।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে, একদিন এক মেঘপালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘপালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখব তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে, গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা, তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে, অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে, মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম, ভিজে একশা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমি চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত, তুমিও যাও, মন দাও গে তোমার কাজে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখব আমি, এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকব, একাই দুটো ফুটিয়ে খাব, দু এক মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে, তাদের লিখব, লিখেই যাব, এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে, যে রূপ কথার সে রূপ কথা আমার একার। ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত, যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি, লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি

0: কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম কিভাবে দি রামবাগান ফিমেল কালী থিয়েটার নাট্যদলটি গঠিত হয়, আর তার কর্ণধার হিসেবে কিন্তু কাজ করেন রাজবালা দাসী। আর এই নাট্য দলটিকে কিন্তু বাংলার প্রথম পেশাদারী ফিমেল থিয়েটার হিসেবে ভাবা হয়। এখন প্রশ্ন উঠতে পারে যে কে এই রাজবালা দাসী, তার সম্পর্কে বলতে গেলে আমাদের আর একটু পিছিয়ে যেতে হবে সার্কাসের মঞ্চে। বাঙালির প্রকৃত সার্কাস বলতে যা বোঝায় তার সূচনা হয়েছিল বোসের গ্রেট বেঙ্গল সার্কাসের হাত ধরে। এই সার্কাস কোম্পানির মালিক ছিলেন ছোট জাগুলিয়ার প্রিয়নাথ বসু ও তার সহোদর মতিলাল বসু। রাজবালাই কিন্তু প্রথম বাঙালি নারী হিসেবে এই সার্কাসের মাধ্যমে সার্কাসের জগতে পদার্পণ করেন। পরবর্তীকালে মতিলাল বসুর সঙ্গে তার বিবাহ হয়। আরো কথা হবে কিন্তু অবশ্যই গানের ওপারে।

বন্ধু প্রবাসী মান অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু রাজবালা দাসীর জন্ম কিন্তু 1887 সালে পাথুরিয়াঘাটায় হয়েছিল। তার মায়ের নাম পুটি বৈষ্ণবী ছিল, আর তার বিয়ে কিন্তু 11 বছরেই হয়ে যায়। আর সেই জন্য সে সময় তিনি পাথুরিয়াঘাটায় চলে আসেন। 3 বছরের মাথায় তার স্বামী মারা গেলে বিধবা অবস্থায় আমরা দেখি যে রাজবালা দাসীর মা তাকে আশ্রয় দেন পাড়ারই একজন খুব পয়সাওয়ালা ব্যক্তি, যার নাম মুরলী আঢ্য। তাদেরই 15 জন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট সন্তান ছিল রাজবালা। মাত্র 4 বছর বয়সে মা ও তার কয়েক বছরের মধ্যেই বাবাকে হারালে আত্মীয়রা কিন্তু প্রতারণা করে পৈতৃক বাড়ি ও সম্পত্তি হস্তগত করে নেয়। আর ভাই বোনেদের মধ্যে তখন আমরা দেখি যে 4 জনই জীবিত থাকে, তার বড় বোন হরিমতি, তার মেজ বোন মতিবালা, তার দাদা তিনকড়ি ও রাজবালা দাসী। আরো কথা হবে অবশ্যই গানের ওপারে, শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা নেট.কম কে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে। রেডিও বাংলানে.com
2: সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জড়িমা পলকে ভাগিল, রূঢ় দীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা, অঙ্গে আচল সুনীল বরণ রুনুঝুনু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসবদত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি, সৌম্য সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা,

ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর, এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার সজ্জা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তড়িত শিখায় মেলিল বিপুল আশ্ব, রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য। বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরু শাখে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মুদির মন্ত্র, জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে, শূন্য নগরী নিরখী নীরবে হাসিছে পূর্ণ।

0: কি তাঁর আজি অভিসার রাত্রি, নগর ছাড়ায় গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন আসি পরিখার পারে আম্রবনের ছায়ার আধারে, কেউই রমণী পড়ে একধারে তাঁহার চরণ প্রান্তে। নিতারুণ রোগী মারিগুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগ মসি ঢালা কালী তনু তার লয়ে প্রজাগণে পুরো পরিখার, বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক আধারে, মন্ত্র পড়িয়া দিল শির পরে, লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুজিছে কোকিল যামিনী জোছনামত্তা, কে এসেছ তুমি ও গো দয়াময়, সুধাইল নারী সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসবদত্তা।
1: হ্যাঁ বন্ধু, গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর বন্ধু, কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম যে রাজবালা দাসীর পৈতৃক বাড়ি ও সম্পত্তি সব হস্তগত করে নেয় তার আত্মীয় স্বজনরা, আর আমরা দেখি পরবর্তীকালে তার ভাই বোনেদের মধ্যে তারা চারজনই জীবিত ছিলেন। আর এই গৃহহারা ভাই বোনেদের দায়িত্ব নিয়েছিলেন তার প্রতিবেশী খুদিমাসি। আর এই সময় রামবাগান অঞ্চলে মেয়েদের পালাগান ও যাত্রা দুটি দল ছিল, গোলাপীর দল ও রাজা হরির দল। এই দ্বিতীয় দলের পরিচালিকা ও অভিনেত্রী ছিলেন হরিদাসী। তারই দলের গঙ্গা আনয়ন পালায় ভগীরথের ভূমিকায় অভিনয়ের মধ্যে দিয়ে কিন্তু মাত্র 6 বছর বয়সে রাজবালা দাসীর মঞ্চে হাতেখড়ি হয়। আরও কথা গানের উপরে।

0: বাঙালি মানেই গানের অন্ধ ভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট ডট কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।
3: ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নূতন নাম। এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে, সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে। অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়। আমাকে তুলে দেননি এ যুগের পারানি নৌকোয়, চলা আটক করে ফেলে রেখেছেন কালস্রোতের ওপারে বালু ডাঙায়। সেখান থেকে দেখি প্রখর আলোর ঝাপসা দূরের জগৎ, বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে। দুই হাত বাড়িয়ে দিই, নাগাল পাইনি কিছুই কোনো দিকে। বেলা তো কাটে না, বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে, ভেসে যায় মুক্তিপারের খেয়া, ভেসে যায় ধনপতির ডিঙা, ভেসে যায় চলতি বেলার আলো ছায়া। এমন সময় বাজে তোমার বাঁশি, ভরা জীবনের সুরে মরা দিনের নাড়ির মধ্যে তপ্ত বিয়ে ফিরে আসে প্রাণের বেগ। কে বাজাও তুমি, জানি নে সে সুর জাগায় কার মনে কি ব্যথা। বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ার নব যৌবনের ভাটিয়ারি। শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড় তলির ছিটছিরে নদী, তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি। সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে, একগুঁয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণি মাতন। আমার রক্তে নিয়ে আসে তোমার সুর, ঝড়ের ডাক, বন্যার ডাক, আগুনের ডাক, পাঁজরের উপরে আছাড় খাওয়া মরণ সাগরের ডাক, ঘরের শিকল নাড়া উদাসী হাওয়ার ডাক, যেন হাঁক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে পূর্ণ স্রোতের ডাকাতি। ছিনিয়ে নেবে, ভাসিয়ে দেবে বুঝি, অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কাল বৈশাখীর ঘূর্ণিমার খাওয়া অরণ্যের বকুনি। ডানা দেয়নি বিধাতা, তোমার গান দিয়েছে আমার স্বপ্নে, ঝোড়ো আকাশে উড়ু প্রাণের পাগলামি। ঘরে কাজ করি শান্ত হয়ে, সবাই বলে ভালো, তারা দেখে আমার ইচ্ছার নেই জোর, সাড়া নেই লোভের, ঝাপট লাগে মাথার উপর ধুলোয় লুটোই মাথা, দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাত করে ফেলি নেই এমন বুকের পাটা। কঠিন করে জানি নে ভালোবাসতে, কাঁদতে শুধু জানি, জানি এলিয়ে পড়তে পায়। বাঁশিওয়ালা, বেজে ওঠে তোমার বাঁশি, ডাক পড়ে অমর্ত লোকে, সেখানে আপন গরিমায় উপরে উঠেছে আমার মাথা, সেখানে কুয়াশার পর্দা ছিঁড়া তরুণ সূর্য আমার জীবন, সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারুণ নামানা আগ্রহ, উড়ে চলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুড়ের মতো, জেগে ওঠে বিদ্রোহিণী তীক্ষ্ণ চোখের আড়ে জানায় ঘৃণা, চারদিকের ভীরুর ভিড়কে কৃষকুটিলের কাপুরুষতাকে। বাঁশিওয়ালা, হয়তো আমাকে দেখতে চেয়েছো তুমি, জানি নে ঠিক জায়গাটি কোথায়, ঠিক সময় কখন, চিনবে কেমন করে? দোসর হারা আষাঢ়ের ঝিল্লি ঝনক রাত্রে সেই নারী তো ছায়ারূপে গেছে তোমার অভিসারে চোখ এড়ানো পথে, সেই অজানাকে কত বসন্তে পরিয়েছ ছন্দের মালা, শুকোবে না তার ফুল। তোমার ডাক শুনে একদিন ঘর পোষা নির্জীব মেয়ে, অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো ঘুমটা খসা নারী, যেন সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকির, চমক লাগালো তোমাকেই। সে নামবে না গানের আসন থেকে, সে লিখবে তোমাকে চিঠি রাগিনী রাবছায়ায় বসে, তুমি জানবে না তার ঠিকানা। ওগো বাঁশিওয়ালা, সে থাক তোমার বাঁশির সুরের দূরত্বে।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আমাদের প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, আমরা যেটা দেখি যে রাজবালা দাসীর বড় মন হরিমতির কিন্তু বিয়ে দিয়ে দিয়েছিলেন খুদিমাসি। আর বিয়ের পর আমরা দেখি যে সব ভাই বোনেরাই কিন্তু এই দিদির শ্বশুর বাড়িতে গিয়েই কিন্তু থাকছিলেন, কিন্তু সেখানেও কিন্তু ভাগ্যের পরিহাস। বিয়ের অল্প দিনের মধ্যেই কিন্তু হরিমতির বর মারা যায়, আর তখন কিন্তু তার ও তার ভাই বোনেদের দায়িত্ব নিতে অস্বীকার করেছিল তার শ্বশুর বাড়ির লোকেরা, ফলে আবার কিন্তু এই ভাই বোনেদেরকে পথে নামতে হয়। এমনই অবস্থায় প্রফেসর বোসের গ্রেট বেঙ্গল সার্কাস কলকাতায় শো করতে এসেছিল। তাদের কোম্পানিতে অল্প বয়সী ছেলেমেয়েদেরকে সার্কাসের দলে আহ্বান জানানো হয়েছিল একটা বিজ্ঞাপনের মাধ্যমে। নিঃস্ব তিন করি মানে তার ভাই, আমরা দেখি যে বিজ্ঞাপন দেখে মতিবালা আর রাজবালাকে নিয়ে সার্কাসে তখন যোগ দিয়েছিলেন।

0: পরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

বন্ধু, প্রবাসীমান অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। আর আজকের প্রবাসীমান অনুষ্ঠানে আমরা কথা বলছি রাজবালা দাসীকে নিয়ে। বন্ধু, রাজবালা দাসী যখন সার্কাসে কাজ করতেন, সেই সময় তিনি ছিলেন মূলত ট্রাপিজ শিল্পী। খেলার সময় একটি ছোট টেবিলের উপর চারটে বোতল সাজিয়ে তার উপর কাঠের চৌকো তক্তা রেখে টেবিল তৈরি করা হতো। তার উপর আবার চারটি বোতল, তার উপর আবার তক্তা, এভাবে কিন্তু একের উপর আরেকটা করে আটটি সমান মাপের টেবিল তৈরি করা হতো। রাজবালা দাসী নিচের টেবিল থেকে জিমন্যাস্টিক দেখাতে দেখাতে নিখুঁত ভারসাম্যে সবচেয়ে উপরের টেবিলে উঠে দাঁড়াতেন। তারপর দেহটিকে সম্পূর্ণ উল্টো করে ঠিক পরের টেবিলে রাখা প্লেট থেকে চপ কাটলেট কিন্তু তিনি খেতেন। অতি অল্প সময়ে যেহেতু রাজবালা দেবী আমরা দেখি যে সার্কাসে যোগ দেওয়া দিয়েছিলেন, তার ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার পেশাগত দক্ষতা ও দৈহিক সৌন্দর্য বৃদ্ধি পায়। তার রূপ গুণ গ্রেট বেঙ্গল সার্কাসের মালিককে কিন্তু যথেষ্ট আকৃষ্ট করে, আর তার ফলে পরবর্তীকালে আমরা দেখি যে সকলের বিরুদ্ধে গিয়ে উজ্জয়িনীর কালীবাড়িতে শাস্ত্রমতে তারা বিয়েটাও কিন্তু করে ফেলে।

0: আপনাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্বকথা, এ কবির বাণী নয়, আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটে বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আঁধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো, বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাঁচবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে।

0: বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি।
1: আমাদের ছুটি ছুটি চলে বলুটি ওই আনন্দ ঝরনা।
2: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
3: অন্য কোথাও চল?
4: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রাজবালা দাসীর বিয়ের পর তার কন্যা সঙ্গীত শিল্পী ইন্দুবালার জন্ম হয়। আর কন্যার জন্মের পরে রাজবালার কিন্তু সার্কাসের প্রতি আর আগ্রহ থাকে না, তিনি কলকাতায় ফিরে আসেন এবং 21 নম্বর দয়াল স্ট্রিটে কিন্তু তিনি থাকতে শুরু করেন। তার বর মতিলাল কিন্তু রাজবালা দেবীর এই সিদ্ধান্তকে ঠিক মেনে নিতে পারেননি, আর তার বরের মৃত্যুও কিন্তু খুব তাড়াতাড়ি ঘটে যায়। তার ফলে আমরা দেখি যে রাজবালা সঙ্গীতকে আঁকড়ে ধরেন ভালোবাসা ও আর্থিক অন্টন থেকে, যাতে তিনি মুক্তি পেতে পারেন। সেখানের মানে সেই সময়কার বলতে গেলে অন্যতম পাখোয়াজ বাদক দুলি ভট্টাচার্য রাজবালার গানে সঙ্গত দিতে কিন্তু শুরু করেছিলেন সেই সময়। এছাড়া গিরিবালা দেবী, গৌরী গোবিন্দ প্রসাদ মিশ্র, গোবিন্দ গুরু, সাতকড়ি ওস্তাদ, চণ্ডী বন্দ্যোপাধ্যায়, রজনীবাবু ছোট, বড় দুলিখা, লক্ষ্মীপ্রসাদ সিং, কেশব প্রসাদ মিত্রের মতো বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা কিন্তু তার বাড়িতে নিয়মিত সান্ধ্য সঙ্গীতের আসরে কিন্তু যোগ দিতেন। ক্রমশ থিয়েটার কর্মী ও সমাজকর্মী রূপেও কিন্তু রাজবালা দেবী উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে শুরু করেছিলেন সেই সময়।

আমরা সকলেই কখনো না কখনো উদ্বেগ এবং হতাশার মতো কিছু মানসিক সমস্যার সম্মুখীন হই। আপনিও যদি হতাশা, অত্যাধিক দুশ্চিন্তা, সামাজিক উদ্বেগ, পোস্ট ট্রমাটিক স্ট্রেস বা অবসেশন কম্পালশনের মতো মানসিক সমস্যার মধ্যে থাকেন, তাহলে এনএইচএস টকিং থেরাপি আপনাকে সাহায্য করতে পারে। এনএইচএস টকিং থেরাপিগুলো প্রশিক্ষিত চিকিৎসকদের দ্বারা বিনামূল্যে এবং সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে অনলাইনে, ফোনে বা ব্যক্তিগতভাবে দেওয়া হয়ে থাকে। তারা তাদের এই থেরাপিগুলো আপনার নির্বাচিত ভাষায় বহুভাষিক থেরাপিস্ট বা কনফিডেন্সিয়াল দোভাষীর মাধ্যমেও দিয়ে থাকেন। আপনার জিপি আপনাকে এনএইচএস টকিং থেরাপির জন্য রেফার করতে পারেন, অথবা আপনি নিজেও অনলাইনে nhs.uk/talk এ যোগাযোগ করতে পারেন।

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার আপনাদের কাছ থেকে, প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

শহরের ঠিক মাঝখানে সেন্ট্রাল রেলওয়ে স্টেশন, আর আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে। যে ট্রেনটা থেকে নামলাম সেই নীল রঙের ডয়েশে বান ইন্টারসিটি এক্সপ্রেসটা এখনও পাশেই দাঁড়িয়ে আছে। ট্রেনের পাশে হ্যান্ডশেক শেষ করে অদ্রিজ এবং হ্যারি জড়িয়ে ধরল একে অপরকে। এই অদ্রিজ আমার বন্ধু আর হ্যারি হল ওর অফিসের কলিগ। আমরা দাঁড়িয়ে আছি ক্যাবের জন্য। হ্যারি স্থানীয় ছেলে, সেই নিয়ে আসতে গেছে ক্যাবটা। এই ভোরবেলাতেও দেখতে পাচ্ছি সাত সকালে চামড়ার ব্যাকপ্যাক ঝুলিয়ে দল বেঁধে ছুটে যাচ্ছে অগুণতি ধপধপে সাদা চামড়া, সোনালিয়া রূপালী কেশ, নীল চোখের ছেলে মেয়েরা। পড়াশুনো আর জীবিকার তাড়নায় ছুটে চলা এই মানুষগুলোর স্নায়ু যেমন ইস্পাতের মতন দৃঢ়, তেমনি ফিগারটাও কিন্তু সুঠাম স্লিম। আর তাই মুখে বাটার বান পুড়ে হাতে কফি পট নিয়ে দৌড়তে দৌড়তে প্রাতরা সেরে নেওয়াটাও এদের অভ্যাস। ভোরের মৃদু সূর্যালোক আর কুয়াশা মিলেমিশে যেন তৈরি হয়েছে এক বর্ণিল আভা। গোটা স্টেশনটা ভীষণ ব্যস্ত, প্রতিটা মুহূর্তে রচনা হয়ে চলেছে এক গতিময় জীবনের স্পন্দন। ঠিক এই সময় আমার মনে একটা প্রশ্ন জাগল, এই ভোরের দেবতা কি সূর্য দেবতা নাকি অন্য কোনো কেউ? আসলে জার্মান পুরাণে আছে অস্ট্রিন নামে এক ভোরের দেবতার কথা। সেই দেবতার নির্দেশেই কি তবে পৃথিবীর বুকে বার্লিন এমন একটা শহর যে শহর কখনো ঘুমোয় না? কেমন আছেন বন্ধুরা? প্রতি রবিবারের মতন আজও এসে গিয়েছি আমি, হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের ভ্রমণ সঙ্গী কৌশিক। আর আজ আমরা এসেছি সেই বিখ্যাত শহর বার্লিন। কেমন এই শহরটা, এখানে ঘুরতে গেলে কী কী দেখব, কোথায় থাকব, আর মোটামুটি কতদিন লাগতে পারে, খরচাই বা কীরকম, এরকম নানা প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমরা এসেছি এই বার্লিন সফরে। তবে তার আগে শুনে নেব তিনটে খুব সুন্দর গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম, আমি কৌশিক, আর আজ আমি আপনাদের নিয়ে এসেছি জার্মানির বার্লিন শহরে। ডিউসেলডর্ফ থেকে 4.5 ঘন্টার ভ্রমণে বার্লিন হাউফেনহফ সেন্ট্রাল রেলওয়ে স্টেশন পৌঁছে বুঝলাম ইউরোপে বেড়ানোর জন্য ট্রেনের চেয়ে আরামদায়ক আর কিছুই হতে পারে না। তবে ফ্লাইট এবং বাসের চাইতে ট্রেনের টিকিট কিন্তু অনেক সময় বেশি দামি। এই স্টেশনটি সম্পূর্ণ কাঁচের তৈরি আর 9 তলা উঁচু। আর একটা রেকর্ড আছে, এই স্টেশন হলো পৃথিবীর সবচেয়ে বড় সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এর নাম ছিল লিয়াটার বনহফ। দীর্ঘ পরিশ্রমের পর 2006 সালে ফিনিক্স পাখির মতোই পুরানো ধ্বংসাবশেষ থেকে অপরূপ সুন্দরভাবে গড়ে তোলা হয় এই প্রধান রেলওয়ে স্টেশনটা। বার্লিন জার্মানির সবচেয়ে বড় শহর এবং ইউরোপে লন্ডনের পরেই সবচেয়ে বেশি মানুষের বসবাস এখানটায়। তাই বার্লিন ঘোরার ইচ্ছা ছিল বহুদিনের, আর অদ্রিজের সাথে দেখা হলো প্রায় 20 বছর পর। ও আমার সেই ছোটবেলার বন্ধু, তাই একটা বাড়তি নস্টালজিয়া তো কাজ করছিলই। এবার গ্লোব অল ইন্ডিয়া থেকে যখন ইউরোপ ট্যুরটা বুক করি, তখন বার্লিনের জন্য একটা দিন বাড়তি রেখেছিলাম। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি আমি। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি বার্লিন। সময়টা এখন অক্টোবর মাস, বার্লিনে হেমন্ত ঋতুর জয়ধ্বনি। যেদিকেই দেখি গাছে গাছে আগুন ঝরা পাতা। এখানে শীতের প্রস্তুতিতে গাছের পাতাগুলো ঝরে যাবার আগে কোনো বিদায়ের বিষাদ নেই, আছে এক রঙিন মুগ্ধতা। স্টেশন থেকে বেরিয়ে দেখি সামনের ফুটপাত ঢেকে যাচ্ছে ঝরে পড়া হলুদ পাতার রোমাঞ্চে। তাকিয়ে দেখছি তরুণ তরুণীরা কেমন করে তা পা দিয়ে পিষে এগিয়ে যাচ্ছে দৃপ্ত ভঙ্গিতে। একদিকে তুষারপাত, কিছুক্ষণ পরেই ঝকঝকে করা রূপলি রোদের ঝলক, আবার একটু পরেই বেরসিক বৃষ্টি, আর তার মাঝে আমি বোহিমিয়ান হয়ে দাঁড়িয়ে আছি। হেমন্তের ঠান্ডা বাতাসে শরীর জুড়িয়ে ভাবছি একটা ইংরেজি শব্দ, আনপ্রেডিক্টেবল, এই জার্মান আবহাওয়ার ক্ষেত্রে কতটাই না উপযোগী। গ্লোব থেকে হোটেল বুক করা ছিল, তার রুমে পৌঁছে কোনো রকমে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বার্লিনের রাস্তায়। সময় কম আর দেখার জিনিস অনেক, খিদেও পেয়েছে জব্বর, আগে পেটটাকে শান্ত করতে হবে। ওরানিয়ান প্লাজের ওরা হলো বার্লিনের অন্যতম থিম ক্যাফে। কাঠের কাউন্টার, মোমবাতির আলোয় জার্মান কফি অন্যরকম এক সুখানুভূতির দোলা দেয়। এখানেই পরিচয় হলো মিরোস্লাভ কাল নামের এক জার্মান প্রৌঢ়ের সাথে। বার্লিন ঘুরতে এসেছি জেনে পেশায় ইঞ্জিনিয়ার এই ভদ্রলোক আমাকে শহরটি সম্পর্কে নানান কিছু তথ্য জানালো, বলবো সেই সব কথা। তবে তার আগে আপনাদের শোনাবো পরপর দারুণ কয়েকটা আমার খুব পছন্দের গান। আর গানের ওপারে আমি ফিরে আসি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

এই বার্লিন শহর নাকি ইউরোপের লাস ভেগাস? না, আমি নয়, একথা শোনালেন এক খাঁটি জার্মান যার বয়স 70-এর কোঠায়। এই শহরে মনোরঞ্জন লুটে নিতে পর্যটক সহ সকলের জন্যই গত শতাব্দীর 20-এর দশক থেকে এখানে নাচ গান আর নাইট লাইফের যে রেওয়াজ আছে সেটার তুলনা বোধ হয় একমাত্র লাস ভেগাসের সাথেই করা যায়। হালে এই শহরের পৌরকর্তারা জনগণের জন্য একটি নতুন বিজ্ঞাপনী প্রচার চালাচ্ছেন যার স্লোগান নাকি স্বাধীনতার রাজধানী। আরও জানলাম স্বাধীনতার এই রাজধানী বার্লিনে নাইট লাইফ বলে যে আলাদা একটা জগৎ আছে সেটা নাকি ভীষণ রঙিন। সেই রাত নাকি এতটাই স্বপ্নীল আর মাদকতার যে এখানকার অনেক বাসিন্দাই তাই আর্লি টু বেড আর আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ভুলে ছুটির দিনগুলোতে সারা দিন ঘুমিয়ে থাকেন শুধু রাতটাকে অনিন্দ সুন্দর করে রাখার জন্য। দুদিনের এই বার্লিন সফরে আমরা দেখে নেব অনেক অনেক কিছু। ইস্ট বার্লিনের আলেকজান্ডার প্লাজে রয়েছে অনেক ইতিহাস, পাশেই রয়েছে বেস্ট মিউজিয়াম আইল্যান্ড যেখানে দেখতে পাব ইউরোপের সেরা কয়েকটা মিউজিয়ামস। আর তারপর যে দুটো জায়গাতে যেতেই হবে সেগুলো হলো ব্র্যান্ডেনবার্গ গেট এবং রেইসট্যাগ। আমার এই বার্লিন সফরে আপনিও আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

ক্যাফে থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলাম বার্লিন স্টেডিয়ামের দিকে। আমার ঠিক আগে পরে হেঁটে চলেছেন অনেকেই, অফিস টাইম, তাই আজ সবাই খুব ব্যস্ত। একটু দূরে রাস্তার পাশে একজন ভবঘুরে টাইপের মানুষ শুয়ে রয়েছেন, অনেকেই পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আমিও হয়তো তাই যেতাম, কিন্তু দাঁড়িয়ে গেলাম আমি, মানে দাঁড়িয়ে যেতে বাধ্য হলাম। হঠাৎ দেখি রাস্তায় শোয়া মানুষটার পাশে হাঁটু মুড়ে বসলো এক জার্মান মহিলা। মানুষটার ধুলোমাকা হাতটা পরম মমতার সাথে নিজের হাঁটুর উপর রেখে কি যেন ভাবল সে, আর তারপর ইংলিশ আর জার্মান মিশিয়ে বলল, পালস বোঝা যাচ্ছে না, আরও কয়েকজন জড়ো হয়ে গেছে ততক্ষণে, আমিও রয়েছি, কিন্তু কিভাবে হেল্প করব সেটা বুঝতে পারছি না। সবাই মিলে একটি ওভারকোট গোল করে পেঁচিয়ে সেই ঝুলে পড়া মাথার নিচে দিয়ে দেওয়া হলো, সঙ্গে শরীরের পোশাকও ঢিলে ঢালা করে দেওয়া হলো। থেমে গেল দোতলা একটি বাসও। চলতে শুরু করার পর দ্রুত ঘটে যাওয়া দৃশ্যের দিকে তাকিয়ে অপরিচিত সব যাত্রীরা পরস্পর কথা শুরু করে দিল। কয়েক মিনিটের মধ্যেই সেখানে কয়েকজন পুলিশেরও আগমন ঘটল। এই জায়গাটার নাম শার্লটেনবার্গ। হাঁটা পথ ধরে আমি যাচ্ছি বার্লিন অলিম্পিক স্টেডিয়াম। চলার পথে তবু হৃদয় ছুঁয়ে গেল একজন ভবঘুরের জন্য জার্মানদের অতস্পর্শী মানবিকতা। কি ভাবছেন, আপনারও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে জার্মানির বার্লিন শহরটাতে? তাহলে আর দেরি কেন, এখনই এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +918100136126 বা +918335052001 এ, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন দুর্ধর্ষ সব প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

জার্মানির রাস্তাগুলো সত্যি খুব সুন্দর। জার্মান ভাষায় রাস্তাকে বলে স্ত্রাসে। রাস্তার দুপাশে আকাশ ছোঁয়া বহুতল যেমন রয়েছে, তেমনি রয়েছে গথিক স্ট্রাকচারের বেশ পুরনো প্রচুর বাড়ি। আমি আর অদ্রিজ ছোটবেলার কথাগুলো বলতে বলতেই হাঁটছিলাম, সামনের বিরাট বার্লিন স্টেডিয়ামটা দেখে দুজনেই থমকে গেলাম। মনে পড়ে গেল প্রায় 80 বছর আগে ঘটে যাওয়া এক ঘটনার কথা। সময়টা 1936 সাল। অলিম্পিক সামনে রেখে নাৎসিদের দাপট দেখাতেই তৈরি হলো এক বিরাট স্টেডিয়াম। দৌড় প্রতিযোগিতায় জার্মানরা শ্রেষ্ঠত্ব দেখাবে এই ভেবে সেদিন গ্যালারিতে বেশ খোশ মেজাজে বসেছিলেন স্বয়ং ফুয়েরার। কিন্তু হিটলারের আশায় ছাই ছিটিয়ে দেখা দিল এক কালো মানুষ জেসি ওয়েন্সের অ্যাথলেটিক ট্র্যাক বিজয়। যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেট 4-4টি সোনা জিতে প্রমাণ করেছিলেন মানুষ পরিচিত তার কর্মে, গায়ের রঙে কিংবা জাতিগত পরিচয় নয়। বার্লিনে কালো মানুষের সেই গর্বিত উত্থানের সাক্ষী অলিম্পিক স্টেডিয়াম তখন আমার নয়ন জোড়াচ্ছে। স্টেডিয়ামটি যদিও রিমোট এরিয়ায়, কিন্তু এত চমৎকার যে মুগ্ধতায় বুঝে যাচ্ছে আমার চোখ। বাইরের রূপটা অসাধারণ, সুন্দর সবুজে লতানো ঝোপঝাড়, তার মাঝে উঁকি দিয়ে যাচ্ছে পাইনের শাড়ি। 2006 সালের বিশ্বকাপ ফুটবল যারা চাক্ষুষ বা সরাসরি দেখেছেন, কেবল তারাই জানেন জিনেদিন জিদান এবং মাতেরাজির সেই ঐতিহাসিক দ্বৈরথ। দেখবো আমরা এরকমই আরও অনেক কিছু, তবে তার আগে এখন শুনে নেব পরপর 3টে গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানে গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানে জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

ব্রেকের পর ফিরে আসলাম। আমি কৌশিক আর আপনি আছেন রেডিও বাংলানেট ডট কমে আর শুনছেন আমার সাথে আপনার সবথেকে প্রিয় ট্রাভেল শো গ্লোবট্রটিং উইথ কৌশিক। বার্লিন অলিম্পিক স্টেডিয়ামের ঠিক বাইরেই একটা হোটেলে আমরা লাঞ্চটা সেরে নিলাম। এসে থেকেই দেখছি এই বার্লিন শহরে সবসময় একটা ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। স্থানীয় মানুষজন পাতলা টি শার্ট পরে ঘুরছে ঠিকই, কিন্তু আমি জ্যাকেটটা খোলার সাহস পেলাম না। এখানেই পরিচয় হল হাম্বল্ট ইউনিভার্সিটি অব বার্লিনের ছাত্রী শার্লটের সাথে। ছোট্ট মেয়ে এখানে জার্নালিজম নিয়ে পড়াশুনো করছে। সম্মোহিত করার মতোই শিক্ষিকার ভূমিকা নিয়ে সে জানালো বার্লিন অলিম্পিক স্টেডিয়ামের সর্বোচ্চ আসন সংখ্যা নাকি 76,000। জার্মান লিগে বায়ার্ন মিউনিখের সাথে বার্লিনের খেলা হয় যখন, তখন নাকি স্টেডিয়ামটি কানায় কানায় দর্শকে পূর্ণ হয়ে যায়। স্বভাবে বিনম্র, সুন্দর নাকের ডগায় লেপটে থাকা জার্মানদের পরিণত শান্ত সৌন্দর্য নিয়ে শার্লট আরও জানায়, এখন অলিম্পিকের শুরুতে মশাল জ্বালানোর প্রচলন থাকলেও আগে সেখানে দৌড় ছিল না। পরে এই মশাল দৌড় যুক্ত হয়ে বিষয়টি নাকি ভিন্ন মাত্রা পায়। জেনে আশ্চর্য হলাম যে বার্লিন অলিম্পিকে নাৎসি জোসেফ গোয়েবলসের তত্ত্বাবধানেই নাকি শুরু হয়েছিল আধুনিক অলিম্পিকের আজকের মশাল দৌড়। হ্যাঁ, দেখব আরও অনেক কিছু আর ঘুরব এই বার্লিন শহরটা। ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

বার্লিন নামটার অর্থ হল বর্ডার লাইন, আর এখানে মেট্রো রেল মানেই সেটা সাবওয়ে বা উবান। আর সেই রেলে চড়ে আমরা যাচ্ছি বার্লিন গেট দেখতে। সকালে হোটেলের জানলা দিয়ে দেখেছিলাম দূরে বয়ে চলেছে 400 কিলোমিটার দৈর্ঘ্যের স্প্রে নদী। এই নদী অনেকটাই বাড়িয়ে দিয়েছে বার্লিনের সৌন্দর্য। নদীটা বার্লিন শহর চষে স্যাক্সনি ব্র্যান্ডেনবার্গ হয়ে চেক প্রজাতন্ত্রের বুকের ভেতর প্রবাহিত হয়েছে। নদীর দুপাশে অনেকগুলো ছোট ছোট শহর, সেগুলোতে প্রচুর কলকারখানা, আর সেই কলকারখানায় হুটহাট শব্দে শ্রমিকরা যন্ত্রের অনুশীলনে ব্যস্ত। ট্রেডিশনাল কাঠের অথবা কটেজ স্টাইলের বাড়ি অনেক বেশি রয়েছে এখানে। কোনো বাড়ির বারান্দা থেকে রেলগাড়ির দূরত্ব আবার ভীষণ কম। দেখতে দেখতে এসে গেলাম পেরিসার প্লাজ। এখানে এসে দেখি বিরাট ভিড়, আর আমাদের ট্রেনটাও প্রায় পুরোটাই ফাঁকা হয়ে গেল। এখানে বহু বর্ণ বহু দেশের মানুষ ভিড়ে এক হৈ হৈ রৈ রৈ ব্যাপার। এখানে এটাই সেই ঐতিহাসিক বার্লিন গেট, একে জার্মানরা বলেন ব্র্যান্ডেনবার্গ। 1961 সালের আগস্ট থেকে 1989 সালের নভেম্বর অবধি 28 বছর 2 মাস 27 দিন বার্লিনকে বিভক্ত করে রেখেছিল এই বার্লিনের প্রাচীর। ব্র্যান্ডেনবার্গ গেট বহু বছর ধরে জার্মানির বিভাজনের প্রতীক ছিল। এমনকি 1989 সালের 9 নভেম্বর বার্লিন প্রাচীরের পতনের পরেও ব্র্যান্ডেনবার্গ গেট পার হবার উপায় ছিল না। সে বছর 2রা ডিসেম্বর অবশ্য এই অবস্থার পরিবর্তন আসে। বার্লিনবাসী তখন সহজেই বাধাহীনভাবে ঐতিহাসিক ল্যান্ডমার্কটি উপভোগের সুযোগ পান। এবার আমরা নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। তারপর আবার শুনবো বার্লিনের আরও অনেক কথা।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: Next participants, Ritupala Sengupta and Monami Ghosh. Yes!

এখানে মানে বার্লিন গেটে এসে বুঝলাম এই জায়গাটা মোটেই মন খারাপ করে থাকার জায়গা নয়। ঘোড়ার গাড়ি, হিপ হপ নাচিয়ে দল, সাইকেলে চাপা সুভেনির বিক্রেতা, সব মিলিয়ে সে এক হুলস্থুল কাণ্ড। এদিকে সময় কিন্তু ঘোড়ার মতন টকবক ছুটছে। বার্লিনের প্রসিদ্ধ মিউজিয়াম ঘুরে দেখতে হবে আমায়। টার্কিশ চিকেন, ব্রেড অ্যান্ড ড্রিঙ্কস শেষ করে অদ্রিজের হাত ধরে ছুটলাম মিউজিয়াম দেখতে। 1876 সালের প্রাচীন জাতীয় গ্যালারিতে 19শ শতকের বিখ্যাত সব ছবি সংগ্রহ দেখে চোখ কিন্তু আমার ছানাবড়া হওয়ার জোগাড়। এই মিউজিয়ামটা বিশাল শিল্পের এক বিস্তৃত সংগ্রহ আছে তা প্রথম ঘরটায় ঢুকেই বুঝে গেলাম। এটি জার্মান ন্যাশনাল গ্যালারির একটি অংশ। আচ্ছা, ভোটে জেতার জন্য যদি কোনো দল তার দেশের একটি গোটা বাড়িতে আগুন লাগায়, তবে আপনি তাকে কি বলবেন? নিশ্চয়ই উন্মাদ। ক্ষমতাকে নিরঙ্কুশ করতে এবং জার্মানিকে সবচেয়ে শক্তিশালী দেশ করে তুলতে চেয়েছিলেন এডলফ হিটলার। তার জন্য এমন কিছু বিতর্কিত ঘটনা ঘটে সেই সময় জার্মানিতে যেগুলো আজও ভাবায় আমাদের। প্রতিদ্বন্দ্বী জার্মান কমিউনিস্টদের রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন হিটলার। তিনি আগুন লাগিয়ে জার্মান পার্লামেন্ট ভবন রাইস্ট্যাগকে পুড়িয়ে দিয়েছিলেন। রাশিয়ার দখলের উচ্চাভিলাষ থেকে লেনিনগ্রাদ শহরে পৌঁছে সাধারণ রুশদের উপর অবর্ণনীয় নিপীড়ন চালিয়েছিল নাচি সৈন্যরা। সে কারণেই বার্লিন শহর জয়ের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্টালিনের রেড আর্মির ভয়ানক ক্ষোভ যেন আছড়ে পড়েছিল রাইস্ট্যাগ ভবনের উপর। ফ্যাসিবাদের কোনো চিহ্নই আর জীবিত রাখতে রাজি ছিল না স্টালিন এবং সোভিয়েত সৈন্যরা। মিত্রবাহিনী কর্তৃক বার্লিন শহর দখলের পর তাই রাইস্ট্যাগ গম্বুজের মাথায় উড়িয়ে দেওয়া হয় সোভিয়েত রাশিয়ার লাল পতাকা। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

অভ্যর্থনা কক্ষ পেরিয়ে রাইখস্ট্যাগের বিশাল হলরুমে ঢুকে ভাবছি, একদিন এই রাইখস্ট্যাগ ভবনে বসে পৃথিবীর মানুষের ভাগ্য নির্ধারণে বসতেন হিটলার এবং তার নাৎসি পার্টির গুরুত্বপূর্ণ নেতারা। ইতিহাসের নানা রসদ মজুদ থাকায় রাইখস্ট্যাগ ভবন দেখতে প্রতি বছর প্রায় 30-40 লাখ পর্যটক ভিড় করেন এখানে। বাইরের বাগানে রাজসিক ভঙ্গিমায় টিউলিপ, গোলাপি ক্লেমেটিস, গুচ্ছগুচ্ছ রোজমেরি পর্যটকদের মনকে মাতোয়ারা করে দেয়। বাগান জুড়ে ক্রমাগত ছড়িয়ে পড়া ফুলের গাছগুলো পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। এদিকে উপরে তাকিয়ে দেখি বার্লিনের আকাশে পূর্ণিমার রূপালী চাঁদ উঠেছে। আমি আর অদ্রিজ পার্লামেন্ট ভবনের বিশাল ঘাসের মাঠের এক কোণায় খোলা হাওয়ায় বসে পড়লাম। অনেকেই বসে রয়েছেন আশেপাশে হাতে বিয়ারের ক্যান নিয়ে। আমার মনে হচ্ছিল চাঁদের আলোয় আমি দৃষ্টিসীমার বাইরেও অনেক দূর দেখতে পাচ্ছি। সেখানকার সেলুলয়েডে ভাসছে রাইখস্ট্যাগের ওই বিশাল গম্বুজ। হয়তো ওই গম্বুজের মাথায় লেখা আছে একটি প্রশ্নের উত্তর। দুটো বিশ্বযুদ্ধে হেরে গিয়ে অজস্র ত্যাগ আর ভার্সাই চুক্তির মতন অগুন্তি ক্ষতিপূরণের বাধ্যবাধকতার পাহাড় ডিঙিয়ে একটি জাতি আবার কেমন করে পৌঁছে গেল ঐতিহ্য আর মর্যাদাবোধের সিংহাসনে? তাহলে কি সত্যি নীল চোখ আর বীর রক্তে তৈরি নর্ডিক জার্মানরা পৃথিবীর বুকে অন্যরকম এক মানুষের প্রজাতি, যারা নিজেদেরকে বলতো আর্য জাতি, যারা ধ্বংসস্তূপের মধ্যেই গলা ছেড়ে অনায়াসে গেয়ে উঠতে পারে বিজয়ের গান সেই ফিনিক্স পাখির মতন? কি যাবেন নাকি দেখতে বার্লিন? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 01 36 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in এ। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলানেট.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা net.com কে। মন যখন নিরুদ্দেশ,
1: দু চোখে দেখি না তোমায় তবু আছো, তুমি আছো।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু ড্যানিকে আমরা সকলেই চিনি, তাকে আমরা বিভিন্ন রকমের বলিউড ছবিতে কাজ করতে দেখেছি। এছাড়াও কিন্তু তিনি অনেক নেপালি, তামিল, বাংলা এবং তেলুগু ছবিতে অভিনয় করেছেন। তিনি কিন্তু 1971-এর পর থেকে বলতে গেলে প্রায় 200টিরও বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। 2003 সালে কিন্তু ড্যানিকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছিল ভারত সরকারের তরফ থেকে। আর আমরা দেখি যে তিনি কিন্তু বিদেশি মানে আন্তর্জাতিক ছবিতে অভিনয় করেছেন। তার 7 Years in Tibet এই ছবিতে তিনি কিন্তু অভিনয় করেছেন ব্র্যাড পিটের পাশাপাশি। তাছাড়া তার পরিচালিত ফির ওয়াহি রাত হিন্দি সিনেমার সেরা 5টি হরর সাসপেন্স ফিল্মগুলির মধ্যে বিবেচিত হয়, মানে মানুষ কিন্তু এখনো সেই ছবিগুলোকে মনে রেখেছে।

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

বন্ধু, গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা net.com-এ। বন্ধু, বিংশ শতকের 20-এর দশকে বাংলায় কিন্তু এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা গিয়েছিল। সাধারণ মধ্যবিত্ত সম্ভ্রান্ত ধনী মানুষদের পাশাপাশি এগিয়ে এসেছিলেন সোনাগাছির মহিলারা। এই সময় তাদের একজনের নেতৃত্বে ও উৎসাহে তৈরি হয়েছিল ভিকারিনী থিয়েটার। এরা রিজিয়া নাটক উপস্থাপন করেছিলেন বন্যাত্রাণে আর্থিক সহায়তা করবেন বলে। সোনাগাছির মেয়েদের এই প্রচেষ্টা দেখে উৎসাহিত হলেন রূপাগাছির মেয়েরাও। তারা মঞ্চস্থ করলেন নরমেধ যজ্ঞ নাটক। এই দুটি নাটক পরিচালনা করেছিলেন কাঙ্গালিনী থিয়েটারের প্রতিষ্ঠাতা অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী রাজবালা দাসী। এরপরেই তার হাত ধরে গড়ে উঠল পুরোপুরি মহিলাদের নিয়েই গঠিত দি রামবাগান ফিমেল কালী থিয়েটার নাট্যদলটি। বিশেষজ্ঞদের মতে এটি কিন্তু বাংলার প্রথম পেশাদারি ফিমেল থিয়েটার, যার কর্ণধার ছিলেন এই রাজবালা দাসী। তাকে নিয়ে কিন্তু আজকের প্রবাসী মন অনুষ্ঠানে অনেক কথা হবে, সঙ্গে থাকুন।

0: শুনছেন রেডিও বাংলা নেট .com বাংলার গান বাঙালির প্রাণ।
1: আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে, একদিন এক মেঘপালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘপালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে, গিয়ে দেখি চেনামুক্ত একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা, তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমার ওসব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে? সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে, অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে, মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম, ভিজে একশা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত, তুমিও যাও, মন দাও গে তোমার কাজে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখব আমি, এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে, তাদের লিখবো, লিখেই যাব, এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে, যে রূপ কথার সে রূপ কথা আমার একার। ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত, যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি, লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি

0: কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etosservices.com.

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম কিভাবে দি রামবাগান ফিমেল কালী থিয়েটার নাট্যদলটি গঠিত হয়, আর তার কর্ণধার হিসেবে কিন্তু কাজ করেন রাজবালা দাসী। আর এই নাট্যদলটিকে কিন্তু বাংলার প্রথম পেশাদারী ফিমেল থিয়েটার হিসেবে ভাবা হয়। এখন প্রশ্ন উঠতে পারে যে কে এই রাজবালা দাসী, তার সম্পর্কে বলতে গেলে আমাদের আরেকটু পিছিয়ে যেতে হবে, যেতে হবে সার্কাসের মঞ্চে। বাঙালির প্রকৃত সার্কাস বলতে যা বোঝায় তার সূচনা হয়েছিল বোসের গ্রেট বেঙ্গল সার্কাসের হাত ধরে। এই সার্কাস কোম্পানির মালিক ছিলেন ছোট জাগুলিয়ার প্রিয়নাথ বসু ও তার সহোদর মতিলাল বসু। রাজবালাই কিন্তু প্রথম বাঙালি নারী হিসেবে এই সার্কাসের মাধ্যমে সার্কাসের জগতে পদার্পণ করেন। পরবর্তীকালে মতিলাল বসুর সঙ্গে তার বিবাহ হয়। আরো কথা হবে কিন্তু অবশ্যই গানের ওপারে।

মাসিমাল অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রাজবালা দাসীর জন্ম কিন্তু 1887 সালে পাথুরিয়াঘাটায় হয়েছিল। তার মায়ের নাম পুটি বৈষ্ণবী ছিল, আর তার বিয়ে কিন্তু 11 বছরেই হয়ে যায়। আর সেই জন্য সে সময় তিনি পাথুরিয়াঘাটায় চলে আসেন। 3 বছরের মাথায় তার স্বামী মারা গেলে বিধবা 11 বছরেই হয়ে যায়। আর সেই জন্য সে সময় তিনি পাথুরিয়াঘাটায় চলে আসেন। 3 বছরের মাথায় তার স্বামী

তার মেজ বোন মতিবালা, তার দাদা তিনকুড়ি ও রাজবালা দাসী। আরো কথা হবে অবশ্যই গানের ওপারে, শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা নেট ডট কম কে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে। রেডিও বাংলানে.com।
2: সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত, নগরীর দ্বীপ নিবেছে পবনে।

দুয়াররুদ্ধ পৌরভবনে নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত, কাহার নূপুর সিঞ্চিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জড়িমা পলকে ভাগিল, রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে, নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা, অঙ্গে আচল সুনীল বরণ রুনুঝুনু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসবদত্তা, প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি, সৌম্য সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি, কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা, ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর, এ ধরণী তল কঠিন কঠোর এ নহে তোমার সজ্জা, সন্ন্যাসী কহে করুণ বচনে ওই লাবণ্য পুঞ্জে, এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে, সহসা ছঞ্ছা তড়িত শিখায় মেলিল বিপুল আশ্ব।

বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরু শাখে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মুদির মন্ত্র, জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে, শূন্য নগরী নিরখী নীরবে হাসিছে পূর্ণ চন্দ্র।

0: হয়েছে কি তাঁর আজি অভিসার রাত্রি, নগর ছাড়ায় গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন আসি পরিখার পারে আম্রবনের ছায়ার আধারে, কেউই রমণী পড়ে একধারে তাঁহার চরণ প্রান্তে। নিতারুণ রোগে মারিগুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগ মসি ঢালা কালি তনু তার লয়ে প্রজাগণে পুরো পরিখার, বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক আধারে, মন্ত্র পড়িয়া দিল শির পরে, লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুজিছে কোকিল যামিনী জোছনামত্তা, কে এসেছ তুমি ও গো দয়াময়, শুধাইল নারী সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসবদত্তা।
1: হ্যাঁ বন্ধু, গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর বন্ধু, কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম যে রাজবালা দাসীর পৈতৃক বাড়ি ও সম্পত্তি সব হস্তগত করে নেয় তার আত্মীয় স্বজনরা, আর আমরা দেখি পরবর্তীকালে তার ভাই বোনেদের মধ্যে তারা চারজনই জীবিত ছিলেন। আর এই গৃহহারা ভাই বোনেদের দায়িত্ব নিয়েছিলেন তার প্রতিবেশী খুদিমাসি। আর এই সময় রামবাগান অঞ্চলে মেয়েদের পালাগান ও যাত্রা দুটি দল ছিল, গোলাপীর দল ও রাজা হরির দল। এই দ্বিতীয় দলের পরিচালিকা ও অভিনেত্রী ছিলেন হরিদাসী। তারই দলের গঙ্গা আনয়ন পালায় ভগীরথের ভূমিকায় অভিনয়ের মধ্যে দিয়ে কিন্তু মাত্র ছ বছর বয়সে রাজবালা দাসীর মঞ্চে হাতেখড়ি হয়। আরও কথা গানের উপরে।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট ডট কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।
3: ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নূতন নাম। এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে, সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে। অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়। আমাকে তুলে দেননি এ যুগের পারানি নৌকোয়, চলা আটক করে ফেলে রেখেছেন কালস্রোতের ওপারে বালু ডাঙায়। সেখান থেকে দেখি প্রখর আলোর ঝাপসা দূরের জগৎ, বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে। দুই হাত বাড়িয়ে দিই, নাগাল পাইনি কিছুই কোনো দিকে। বেলা তো কাটে না, বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে, ভেসে যায় মুক্তিপারের খেয়া, ভেসে যায় ধনপতির ডিঙা, ভেসে যায় চলতি বেলার আলো ছায়া। এমন সময় বাজে তোমার বাঁশি, ভরা জীবনের সুরে মরা দিনের নাড়ির মধ্যে তপ্ত বিয়ে ফিরে আসে প্রাণের বেগ। কে বাজাও তুমি, জানি নে সে সুর জাগায় কার মনে কি ব্যথা। বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ার নব যৌবনের ভাটিয়ারি। শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড়তলির ঝিরঝিরে নদী, তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি। সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে, একগুঁয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণি মাতন। আমার রক্তে নিয়ে আসে তোমার সুর, ঝড়ের ডাক, বন্যার ডাক, আগুনের ডাক, পাঁজরের উপরে আছাড় খাওয়া মরণ।

0: ফাঁদে পূর্ণ স্রোতের ডাকাতি ছিনিয়ে নেবে, ভাসিয়ে দেবে বুঝি। অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কাল বৈশাখের ঘূর্ণিমার খাওয়া অরণ্যের বকুনি। ডানা দেয়নি বিধাতা, তোমার গান দিয়েছে আমার স্বপ্নে, ঝোড়ো আকাশে উড়ু প্রাণের পাগলামি। ঘরে কাজ করি শান্ত হয়ে, সবাই বলে ভালো, তারা দেখে আমার ইচ্ছার নেই জোর, সাড়া নেই লোভের, ঝাপট লাগে মাথার উপর ধুলোয় লুটোই মাথা, দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাত করে ফেলি, নেই এমন বুকের পাটা। কঠিন করে জানি নে ভালোবাসতে, কাঁদতে শুধু জানি, জানি এলিয়ে পড়তে পায়ে। বাঁশিওয়ালা, বেজে ওঠে তোমার বাঁশি, ডাক পড়ে অমর্ত লোকে, সেখানে আপন গরিমায় উপরে উঠেছে আমার মাথা, সেখানে কুয়াশার পর্দা ছিঁড়া তরুণ সূর্য আমার জীবন, সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারুণ নামানা আগ্রহ, উড়ে চলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুড়ের মতো, জেগে ওঠে বিদ্রোহিনী তীক্ষ্ণ চোখের আড়ে জানায় ঘৃণা, চারদিকের ভীরুর ভিড়কে কৃষকুটিলের কাপুরুষতাকে। বাঁশিওয়ালা, হয়তো আমাকে দেখতে চেয়েছ তুমি, জানি নে ঠিক জায়গাটি কোথায়, ঠিক সময় কখন, চিনবে কেমন করে। দোসর হারা আষাঢ়ের ঝিল্লি ঝনক রাত্রে সেই নারী তো ছায়ারূপে গেছে তোমার অভিসারে, চোখ এড়ানো পথে সেই অজানাকে কত বসন্তে পরিয়েছ ছন্দের মালা, শুকবে না তার ফুল। তোমার ডাক শুনে একদিন ঘর পোষা নির্জীব মেয়ে, অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো ঘোমটা খসা নারী, যেন সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকির, চমক লাগালো তোমাকেই। সে নামবে না গানের আসন থেকে, সে লিখবে তোমাকে চিঠি রাগিনী রাবছায়ায় বসে, তুমি জানবে না তার ঠিকানা। ওগো বাঁশিওয়ালা, সে থাক তোমার বাঁশির সুরের দূরত্বে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নির্দেশ।

বন্ধু প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, আমরা যেটা দেখি যে রাজবালা দাসীর বড় মন হরিমতির কিন্তু বিয়ে দিয়ে দিয়েছিলেন খুদিমাসি। আর বিয়ের পর আমরা দেখি যে সব ভাই বোনেরাই কিন্তু এই দিদির শ্বশুর বাড়িতে গিয়েই কিন্তু থাকছিলেন, কিন্তু সেখানেও কিন্তু ভাগ্যের পরিহাস। বিয়ের অল্প দিনের মধ্যেই কিন্তু হরিমতির বর মারা যায়, আর তখন কিন্তু তার ও তার ভাই বোনেদের দায়িত্ব নিতে অস্বীকার করেছিল তার শ্বশুর বাড়ির লোকেরা, ফলে আবার কিন্তু এই ভাই বোনেদেরকে পথে নামতে হয়। এমনই অবস্থায় প্রফেসর বোসের গ্রেট বেঙ্গল সার্কাস কলকাতায় শো করতে এসেছিল। তাদের কোম্পানিতে অল্প বয়সী ছেলেমেয়েদেরকে সার্কাসের দলে আহ্বান জানানো হয়েছিল একটা বিজ্ঞাপনের মাধ্যমে। নিঃস্ব তিন করি মানে তার ভাই, আমরা দেখি যে বিজ্ঞাপন দেখে মতিবালা আর রাজবালাকে নিয়ে সার্কাসে তখন যোগ দিয়েছিলেন।

0: করার পরে? শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

হ্যাঁ বন্ধু, প্রবাসীমান অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। আর আজকের প্রবাসীমান অনুষ্ঠানে আমরা কথা বলছি রাজবালা দাসীকে নিয়ে। বন্ধু, রাজবালা দাসী যখন সার্কাসে কাজ করতেন সেই সময় তিনি ছিলেন মূলত ট্রাপিজ শিল্পী। খেলার সময় একটি ছোট টেবিলের উপর চারটে বোতল সাজিয়ে তার উপর কাঠের চৌকো তক্তা রেখে টেবিল তৈরি করা হতো। তার উপর আবার চারটি বোতল, তার উপর আবার তক্তা, এইভাবে কিন্তু একের উপর আরেকটা করে আটটি সমান মাপের টেবিল তৈরি করা হতো। রাজবালা দাসী নিচের টেবিল থেকে জিমন্যাস্টিক দেখাতে দেখাতে নিখুঁত ভারসাম্যে সবচেয়ে উপরের টেবিলে উঠে দাঁড়াতেন। তারপর দেহটিকে সম্পূর্ণ উল্টো করে ঠিক পরের টেবিলে রাখা প্লেট থেকে চপ কাটলেট কিন্তু তিনি খেতেন। অতি অল্প সময়ে যেহেতু রাজবালা দেবী আমরা দেখি যে সার্কাসে যোগ দেওয়া দিয়েছিলেন, তার ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার পেশাগত দক্ষতা ও দৈহিক সৌন্দর্য বৃদ্ধি পায়। তার রূপ গুণ গ্রেট বেঙ্গল সার্কাসের মালিককে কিন্তু যথেষ্ট আকৃষ্ট করে, আর তার ফলে পরবর্তীকালে আমরা দেখি যে সকলের বিরুদ্ধে গিয়ে উজ্জয়িনীর কালীবাড়িতে শাস্ত্রমতে তারা বিয়েটাও কিন্তু করে ফেলে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্বকথা, এ কবির বাণী নয়, আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটে বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আঁধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো, বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাঁচবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তি

0: তর বলবেন বলো আমি ভালোবাসি।
1: আমাদের ছুটি ছুটি চলে বলুটি আনন্দ ঝরনা।
2: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
3: অন্য কোথাও চল?
4: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রাজবালা দাসীর বিয়ের পর তার কন্যা সঙ্গীত শিল্পী ইন্দুবালার জন্ম হয়। আর কন্যার জন্মের পরে রাজবালার কিন্তু সার্কাসের প্রতি আর আগ্রহ থাকে না, তিনি কলকাতায় ফিরে আসেন এবং 21 নম্বর দয়াল স্ট্রিটে কিন্তু তিনি থাকতে শুরু করেন। তার বর মতিলাল কিন্তু রাজবালা দেবীর এই সিদ্ধান্তকে ঠিক মেনে নিতে পারেননি, আর তার বরের মৃত্যু কিন্তু খুব তাড়াতাড়ি ঘটে যায়। তার ফলে আমরা দেখি যে রাজবালা সঙ্গীতকে আঁকড়ে ধরেন ভালোবাসা ও আর্থিক অন্টন থেকে, যাতে তিনি মুক্তি পেতে পারেন। সেখানের মানে সেই সময়কার বলতে গেলে অন্যতম পাখোয়াজ বাদক দুলি ভট্টাচার্য রাজবালার গানে সঙ্গত দিতে কিন্তু শুরু করেছিলেন সেই সময়। এছাড়া গিরিবালা দেবী, গৌরী গোবিন্দ প্রসাদ মিশ্র, গোবিন্দ গুরু, সাতকড়ি ওস্তাদ, চণ্ডী বন্দ্যোপাধ্যায়, রজনীবাবু ছোট, বড় দুলি খা, লক্ষ্মীপ্রসাদ সিং, কেশব প্রসাদ মিত্রের মতো বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা কিন্তু তার বাড়িতে নিয়মিত সান্ধ্য সঙ্গীতের আসরে কিন্তু যোগ দিতেন। ক্রমশ থিয়েটার কর্মী ও সমাজকর্মী রূপেও কিন্তু রাজবালা দেবী উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে শুরু করেছিলেন সেই সময়।

আমরা সকলেই কখনো না কখনো উদ্বেগ এবং হতাশার মতো কিছু মানসিক সমস্যার সম্মুখীন হই। আপনিও যদি হতাশা, অত্যাধিক দুশ্চিন্তা, সামাজিক উদ্বেগ, পোস্ট ট্রমাটিক স্ট্রেস বা অবসেশন কম্পালশনের মতো মানসিক সমস্যার মধ্যে থাকেন, তাহলে এনএইচএস টকিং থেরাপি আপনাকে সাহায্য করতে পারে। এনএইচএস টকিং থেরাপিগুলো প্রশিক্ষিত চিকিৎসকদের দ্বারা বিনামূল্যে এবং সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে অনলাইনে, ফোনে বা ব্যক্তিগতভাবে দেওয়া হয়ে থাকে। তারা তাদের এই থেরাপিগুলো আপনার নির্বাচিত ভাষায় বহুভাষিক থেরাপিস্ট বা কনফিডেন্সিয়াল দোভাষীর মাধ্যমেও দিয়ে থাকেন। আপনার জিপি আপনাকে এনএইচএস টকিং থেরাপির জন্য রেফার করতে পারেন, অথবা আপনি নিজেও অনলাইনে nhs.uk/talk এ যোগাযোগ করতে পারেন।

কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

শহরের ঠিক মাঝখানে সেন্ট্রাল রেলওয়ে স্টেশন, আর আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে। যে ট্রেনটা থেকে নামলাম সেই নীল রঙের ডয়েশে বান ইন্টারসিটি এক্সপ্রেসটা এখনও পাশেই দাঁড়িয়ে আছে। ট্রেনের পাশে হ্যান্ডশেক শেষ করে অদ্রিজ এবং হ্যারি জড়িয়ে ধরল একে অপরকে। এই অদ্রিজ আমার বন্ধু আর হ্যারি হল ওর অফিসের কলিগ। আমরা দাঁড়িয়ে আছি ক্যাবের জন্য। হ্যারি স্থানীয় ছেলে, সেই নিয়ে আসতে গেছে ক্যাবটা। এই ভোরবেলাতেও দেখতে পাচ্ছি সাত সকালে চামড়ার ব্যাকপ্যাক ঝুলিয়ে দল বেঁধে ছুটে যাচ্ছে অগুনতি ধপধপে সাদা চামড়া, সোনালিয়া রূপালী কেশ, নীল চোখের ছেলে মেয়েরা। পড়াশুনো আর জীবিকার তাড়নায় ছুটে চলা এই মানুষগুলোর স্নায়ু যেমন ইস্পাতের মতন দৃঢ়, তেমনি ফিগারটাও কিন্তু সুঠাম স্লিম। আর তাই মুখে বাটার বান পুড়ে হাতে কফি পট নিয়ে দৌড়তে দৌড়তে প্রাতরাস সেরে নেওয়াটাও এদের অভ্যাস। ভোরের মৃদু সূর্যালোক আর কুয়াশা মিলেমিশে যেন তৈরি হয়েছে এক বর্ণিল আভা। গোটা স্টেশনটা ভীষণ ব্যস্ত, প্রতিটা মুহূর্তে রচনা হয়ে চলেছে এক গতিময় জীবনের স্পন্দন। ঠিক এই সময় আমার মনে একটা প্রশ্ন জাগল, এই ভোরের দেবতা কি সূর্য দেবতা নাকি অন্য কোনো কেউ? আসলে জার্মান পুরাণে আছে অস্ট্রিন নামে এক ভোরের দেবতার কথা। সেই দেবতার নির্দেশেই কি তবে পৃথিবীর বুকে বার্লিন এমন একটা শহর যে শহর কখনো ঘুমোয় না? কেমন আছেন বন্ধুরা? প্রতি রবিবারের মতন আজও এসে গিয়েছি আমি, হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের ভ্রমণ সঙ্গী কৌশিক। আর আজ আমরা এসেছি সেই বিখ্যাত শহর বার্লিন। কেমন এই শহরটা, এখানে ঘুরতে গেলে কী কী দেখব, কোথায় থাকব, আর মোটামুটি কতদিন লাগতে পারে, খরচাই বা কীরকম, এরকম নানা প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমরা এসেছি এই বার্লিন সফরে। তবে তার আগে শুনে নেব তিনটে খুব সুন্দর গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম, আমি কৌশিক, আর আজ আমি আপনাদের নিয়ে এসেছি জার্মানির বার্লিন শহরে। ডিউসেলডর্ফ থেকে 4.5 ঘন্টার ভ্রমণে বার্লিন হাউফেনহফ সেন্ট্রাল রেলওয়ে স্টেশন পৌঁছে বুঝলাম ইউরোপে বেড়ানোর জন্য ট্রেনের চেয়ে আরামদায়ক আর কিছুই হতে পারে না। তবে ফ্লাইট এবং বাসের চাইতে ট্রেনের টিকিট কিন্তু অনেক সময় বেশি দামি। এই স্টেশনটি সম্পূর্ণ কাঁচের তৈরি আর 9 তলা উঁচু। আর একটা রেকর্ড আছে, এই স্টেশন হল পৃথিবীর সবচেয়ে বড় সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এর নাম ছিল লিয়াটার বনহফ। দীর্ঘ পরিশ্রমের পর 2006 সালে ফিনিক্স পাখির মতোই পুরানো ধ্বংসাবশেষ থেকে অপরূপ সুন্দরভাবে গড়ে তোলা হয় এই প্রধান রেলওয়ে স্টেশনটা। বার্লিন জার্মানির সবচেয়ে বড় শহর এবং ইউরোপে লন্ডনের পরেই সবচেয়ে বেশি মানুষের বসবাস এখানটায়। তাই বার্লিন ঘোরার ইচ্ছা ছিল বহুদিনের, আর অদ্রিজের সাথে দেখা হলো প্রায় 20 বছর পর। ও আমার সেই ছোটোবেলার বন্ধু, তাই একটা বাড়তি নস্টালজিয়া তো কাজ করছিলই। এবার গ্লোব অল ইন্ডিয়া থেকে যখন ইউরোপ ট্যুরটা বুক করি তখন বার্লিনের জন্য একটা দিন বাড়তি রেখেছিলাম। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি আমি। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি বার্লিন। সময়টা এখন অক্টোবর মাস, বার্লিনে হেমন্ত ঋতুর জয়ধ্বনি। যেদিকেই দেখি গাছে গাছে আগুন ঝরা পাতা। এখানে শীতের প্রস্তুতিতে গাছের পাতাগুলো ঝরে যাবার আগে কোনো বিদায়ের বিষাদ নেই, আছে এক রঙিন মুগ্ধতা। স্টেশন থেকে বেরিয়ে দেখি সামনের ফুটপাথ ঢেকে যাচ্ছে ঝরে পড়া হলুদ পাতার রোমাঞ্চে। তাকিয়ে দেখছি তরুণ তরুণীরা কেমন করে তা পা দিয়ে পিষে এগিয়ে যাচ্ছে দৃপ্ত ভঙ্গিতে। একদিকে তুষারপাত, কিছুক্ষণ পরেই ঝকঝকে করা রূপলি রোদের ঝলক, আবার একটু পরেই বেরসিক বৃষ্টি, আর তার মাঝে আমি বোহিমিয়ান হয়ে দাঁড়িয়ে আছি। হেমন্তের ঠান্ডা বাতাসে শরীর জুড়িয়ে ভাবছি একটা ইংরেজি শব্দ, আনপ্রেডিক্টেবল, এই জার্মান আবহাওয়ার ক্ষেত্রে কতটাই না উপযোগী। গ্লোব থেকে হোটেল বুক করা ছিল, তার রুমে পৌঁছে কোনো রকমে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বার্লিনের রাস্তায়। সময় কম আর দেখার জিনিস অনেক, খিদেও পেয়েছে জব্বর, আগে পেটটাকে শান্ত করতে হবে। ওরানিয়ান প্লাজের ওরা হলো বার্লিনের অন্যতম থিম ক্যাফে। কাঠের কাউন্টার, মোমবাতির আলোয় জার্মান কফি অন্যরকম এক সুখানুভূতির দোলা দেয়। এখানেই পরিচয় হলো মিরোস্লাভ কাল নামের এক জার্মান প্রৌঢ়ের সাথে। বার্লিন ঘুরতে এসেছি জেনে পেশায় ইঞ্জিনিয়ার এই ভদ্রলোক আমাকে শহরটি সম্পর্কে নানান কিছু তথ্য জানালো, বলবো সেই সব কথা। তবে তার আগে আপনাদের শোনাবো পরপর দারুণ কয়েকটা আমার খুব পছন্দের গান। আর গানের ওপারে আমি ফিরে আসি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

এই বার্লিন শহর নাকি ইউরোপের লাস ভেগাস। না আমি নয়, একথা শোনালেন এক খাঁটি জার্মান যার বয়স 70-এর কোঠায়। এই শহরে মনোরঞ্জন লুটে নিতে পর্যটক সহ সকলের জন্যই গত শতাব্দীর 20-এর দশক থেকে এখানে নাচ গান আর নাইট লাইফের যে রেওয়াজ আছে সেটার তুলনা বোধ হয় একমাত্র লাস ভেগাসের সাথেই করা যায়। হালে এই শহরের পৌরকর্তারা জনগণের জন্য একটি নতুন বিজ্ঞাপনী প্রচার চালাচ্ছেন যার স্লোগান নাকি স্বাধীনতার রাজধানী। আরও জানলাম স্বাধীনতার এই রাজধানী বার্লিনে নাইট লাইফ বলে যে আলাদা একটা জগৎ আছে সেটা নাকি ভীষণ রঙিন। সেই রাত নাকি এতটাই স্বপ্নীল আর মাদকতার যে এখানকার অনেক বাসিন্দাই তাই আর্লি টু বেড আর আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ভুলে ছুটির দিনগুলোতে সারা দিন ঘুমিয়ে থাকেন শুধু রাতটাকে অনিন্দ্য সুন্দর করে রাখার জন্য। দুদিনের এই বার্লিন সফরে আমরা দেখে নেব অনেক অনেক কিছু। ইস্ট বার্লিনের আলেকজান্ডার প্লাজে রয়েছে অনেক ইতিহাস, পাশেই রয়েছে বেস্ট মিউজিয়াম আইল্যান্ড যেখানে দেখতে পাবো ইউরোপের সেরা কয়েকটা মিউজিয়ামস। আর তারপর যে দুটো জায়গাতে যেতেই হবে সেগুলো হলো ব্র্যান্ডেনবার্গ গেট এবং রেইসট্যাগ। আমার এই বার্লিন সফরে আপনিও আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না। এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

ক্যাফে থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলাম বার্লিন স্টেডিয়ামের দিকে। আমার ঠিক আগে পরে হেঁটে চলেছেন অনেকেই, অফিস টাইম তাই আজ সবাই খুব ব্যস্ত। একটু দূরে রাস্তার পাশে একজন ভবঘুরে টাইপের মানুষ শুয়ে রয়েছেন, অনেকেই পাশ কাটিয়ে চলে যাচ্ছে, আমিও হয়তো তাই যেতাম, কিন্তু দাঁড়িয়ে গেলাম আমি, মানে দাঁড়িয়ে যেতে বাধ্য হলাম। হঠাৎ দেখি রাস্তায় শোয়া মানুষটার পাশে হাঁটু মুড়ে বসলো এক জার্মান মহিলা। মানুষটার ধুলোমাখা হাতটা পরম মমতার সাথে নিজের হাঁটুর উপর রেখে কি যেন ভাবলো সে, আর তারপর ইংলিশ আর জার্মান মিশিয়ে বলল, পালস বোঝা যাচ্ছে না, আরও কয়েকজন জড়ো হয়ে গেছে ততক্ষণে, আমিও রয়েছি, কিন্তু কিভাবে হেল্প করব সেটা বুঝতে পারছি না। সবাই মিলে একটি ওভারকোট গোল করে পেঁচিয়ে সেই ঝুলে পড়া মাথার নিচে দিয়ে দেওয়া হলো, সঙ্গে শরীরের পোশাকও ঢিলে ঢালা করে দেওয়া হলো। থেমে গেল দোতলা একটি বাসও। চলতে শুরু করার পর দ্রুত ঘটে যাওয়া দৃশ্যের দিকে তাকিয়ে অপরিচিত সব যাত্রীরা পরস্পর কথা শুরু করে দিল। কয়েক মিনিটের মধ্যেই সেখানে কয়েকজন পুলিশেরও আগমন ঘটল। এই জায়গাটার নাম শার্লটেনবার্গ। হাঁটা পথ ধরে আমি যাচ্ছি বার্লিন অলিম্পিক স্টেডিয়াম। চলার পথে তবু হৃদয় ছুঁয়ে গেল একজন ভবঘুরের জন্য জার্মানদের অতস্পর্শী মানবিকতা। কি ভাবছেন, আপনারও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে জার্মানির বার্লিন শহরটাতে? তাহলে আর দেরি কেন, এখনই এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +918100136126 বা +918335052001 এ, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন দুর্ধর্ষ সব প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে। রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার।

জার্মানির রাস্তাগুলো সত্যি খুব সুন্দর। জার্মান ভাষায় রাস্তাকে বলে স্ট্রাসে। রাস্তার দুপাশে আকাশ ছোঁয়া বহুতল যেমন রয়েছে, তেমনি রয়েছে গোথিক স্ট্রাকচারের বেশ পুরনো প্রচুর বাড়ি। আমি আর অদ্রিজ ছোটবেলার কথাগুলো বলতে বলতেই হাঁটছিলাম, সামনের বিরাট বার্লিন স্টেডিয়ামটা দেখে দুজনেই থমকে গেলাম। মনে পড়ে গেল প্রায় 80 বছর আগে ঘটে যাওয়া এক ঘটনার কথা। সময়টা 1936 সাল। অলিম্পিক সামনে রেখে নাৎসিদের দাপট দেখাতেই তৈরি হলো এক বিরাট স্টেডিয়াম। দৌড় প্রতিযোগিতায় জার্মানরা শ্রেষ্ঠত্ব দেখাবে এই ভেবে সেদিন গ্যালারিতে বেশ খোশ মেজাজে বসেছিলেন স্বয়ং ফুয়েরার। কিন্তু হিটলারের আশায় ছাই ছিটিয়ে দেখা দিল এক কালো মানুষ জেসি ওয়েন্সের অ্যাথলেটিক ট্র্যাক বিজয়। যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেট 4-4টি সোনা জিতে প্রমাণ করেছিলেন মানুষ পরিচিত তার কর্মে, গায়ের রঙে কিংবা জাতিগত পরিচয় নয়। বার্লিনে কালো মানুষের সেই গর্বিত উত্থানের সাক্ষী অলিম্পিক স্টেডিয়াম তখন আমার নয়ন জোড়াচ্ছে। স্টেডিয়ামটি যদিও রিমোট এরিয়ায়, কিন্তু এত চমৎকার যে মুগ্ধতায় বুঝে যাচ্ছে আমার চোখ। বাইরের রূপটা অসাধারণ, সুন্দর সবুজে লতানো ঝোপঝাড়, তার মাঝে উঁকি দিয়ে যাচ্ছে পাইনের শাড়ি। 2006 সালের বিশ্বকাপ ফুটবল যারা চাক্ষুষ বা সরাসরি দেখেছেন, কেবল তারাই জানেন জিনেদিন জিদান এবং মাতেরাজির সেই ঐতিহাসিক দ্বৈরথ। দেখব আমরা এরকমই আরও অনেক কিছু, তবে তার আগে এখন শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানেই গানের অন্ধ ভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

ব্রেকের পর ফিরে আসলাম। আমি কৌশিক আর আপনি আছেন রেডিও বাংলানেট ডট কমে আর শুনছেন আমার সাথে আপনার সবথেকে প্রিয় ট্রাভেল শো গ্লোবট্রটিং উইথ কৌশিক। বার্লিন অলিম্পিক স্টেডিয়ামের ঠিক বাইরেই একটা হোটেলে আমরা লাঞ্চটা সেরে নিলাম। এসে থেকেই দেখছি এই বার্লিন শহরে সবসময় একটা ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। স্থানীয় মানুষজন পাতলা টি শার্ট পরে ঘুরছে ঠিকই, কিন্তু আমি জ্যাকেটটা খোলার সাহস পেলাম না। এখানেই পরিচয় হলো হাম্বল্ট ইউনিভার্সিটি অব বার্লিনের ছাত্রী শার্লটের সাথে। ছোট্ট মেয়ে এখানে জার্নালিজম নিয়ে পড়াশুনো করছে। সম্মোহিত করার মতোই শিক্ষিকার ভূমিকা নিয়ে সে জানালো বার্লিন অলিম্পিক স্টেডিয়ামের সর্বোচ্চ আসন সংখ্যা নাকি 76,000। জার্মান লিগে বায়ার্ন মিউনিখের সাথে বার্লিনের খেলা হয় যখন, তখন নাকি স্টেডিয়ামটি কানায় কানায় দর্শকে পূর্ণ হয়ে যায়। স্বভাবে বিনম্র, সুন্দর নাকের ডগায় লেপটে থাকা জার্মানদের পরিণত শান্ত সৌন্দর্য নিয়ে শার্লট আরও জানায়, এখন অলিম্পিকের শুরুতে মশাল জ্বালানোর প্রচলন থাকলেও আগে সেখানে দৌড় ছিল না। পরে এই মশাল দৌড় যুক্ত হয়ে বিষয়টি নাকি ভিন্ন মাত্রা পায়। জেনে আশ্চর্য হলাম যে বার্লিন অলিম্পিকে নাৎসি জোসেফ গোয়েবলসের তত্ত্বাবধানেই নাকি শুরু হয়েছিল আধুনিক অলিম্পিকের আজকের মশাল দৌড়। হ্যাঁ, দেখব আরও অনেক কিছু আর ঘুরব এই বার্লিন শহরটা। ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

বার্লিন নামটার অর্থ হল বর্ডার লাইন, আর এখানে মেট্রো রেল মানেই সেটা সাবওয়ে বা উবান। আর সেই রেলে চড়ে আমরা যাচ্ছি বার্লিন গেট দেখতে। সকালে হোটেলের জানলা দিয়ে দেখেছিলাম দূরে বয়ে চলেছে 400 কিলোমিটার দৈর্ঘ্যের স্প্রে নদী। এই নদী অনেকটাই বাড়িয়ে দিয়েছে বার্লিনের সৌন্দর্য। নদীটা বার্লিন শহর চষে স্যাক্সনি ব্র্যান্ডেনবার্গ হয়ে চেক প্রজাতন্ত্রের বুকের ভেতর প্রবাহিত হয়েছে। নদীর দুপাশে অনেকগুলো ছোট ছোট শহর, সেগুলোতে প্রচুর কলকারখানা, আর সেই কলকারখানায় হুটহাট শব্দে শ্রমিকরা যন্ত্রের অনুশীলনে ব্যস্ত। ট্রেডিশনাল কাঠের অথবা কটেজ স্টাইলের বাড়ি অনেক বেশি রয়েছে এখানে। কোনো বাড়ির বারান্দা থেকে রেলগাড়ির দূরত্ব আবার ভীষণ কম। দেখতে দেখতে এসে গেলাম পেরিসার প্লাজ। এখানে এসে দেখি বিরাট ভিড়, আর আমাদের ট্রেনটাও প্রায় পুরোটাই ফাঁকা হয়ে গেল। এখানে বহু বর্ণ বহু দেশের মানুষ ভিড়ে এক হৈ হৈ রৈ রৈ ব্যাপার। এখানে এটাই সেই ঐতিহাসিক বার্লিন গেট, একে জার্মানরা বলেন ব্র্যান্ডেনবার্গ। 1961 সালের আগস্ট থেকে 1989 সালের নভেম্বর অবধি 28 বছর 2 মাস 27 দিন বার্লিনকে বিভক্ত করে রেখেছিল এই বার্লিনের প্রাচীর। ব্র্যান্ডেনবার্গ গেট বহু বছর ধরে জার্মানির বিভাজনের প্রতীক ছিল। এমনকি 1989 সালের 9 নভেম্বর বার্লিন প্রাচীরের পতনের পরেও ব্র্যান্ডেনবার্গ গেট পার হবার উপায় ছিল না। সে বছর 2 ডিসেম্বর অবশ্য এই অবস্থার পরিবর্তন আসে। বার্লিনবাসী তখন সহজেই বাধাহীনভাবে ঐতিহাসিক ল্যান্ডমার্কটি উপভোগের সুযোগ পান। এবার আমরা নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। তারপর আবার শুনবো বার্লিনের আরও অনেক কথা।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: ফাগুন মাসে ফরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে,

এখানে মানে বার্লিন গেটে এসে বুঝলাম এই জায়গাটা মোটেই মন খারাপ করে থাকার জায়গা নয়। ঘোড়ার গাড়ি, হিপহপ নাচিয়ের দল, সাইকেলে চাপা সুভেনির বিক্রেতা, সব মিলিয়ে সে এক হুলুস্থুল কাণ্ড। এদিকে সময় কিন্তু ঘোড়ার মতন টকবক ছুটছে। বার্লিনের প্রসিদ্ধ মিউজিয়াম ঘুরে দেখতে হবে আমায়। টার্কিশ চিকেন, ব্রেড অ্যান্ড ড্রিঙ্কস শেষ করে অদ্রিজের হাত ধরে ছুটলাম মিউজিয়াম দেখতে। 1876 সালের প্রাচীন জাতীয় গ্যালারিতে 19শ শতকের বিখ্যাত সব ছবি সংগ্রহ দেখে চোখ কিন্তু আমার ছানাবড়া হওয়ার জোগাড়। এই মিউজিয়ামটা বিশাল শিল্পের এক বিস্তৃত সংগ্রহ আছে তা প্রথম ঘরটায় ঢুকেই বুঝে গেলাম। এটি জার্মান ন্যাশনাল গ্যালারির একটি অংশ। আচ্ছা, ভোটে জেতার জন্য যদি কোনো দল তার দেশের একটি গোটা বাড়িতে আগুন লাগায়, তবে আপনি তাকে কি বলবেন? নিশ্চয়ই উন্মাদ। ক্ষমতাকে নিরঙ্কুশ করতে এবং জার্মানিকে সবচেয়ে শক্তিশালী দেশ করে তুলতে চেয়েছিলেন এডলফ হিটলার। তার জন্য এমন কিছু বিতর্কিত ঘটনা ঘটে সেই সময় জার্মানিতে যেগুলো আজও ভাবায় আমাদের। প্রতিদ্বন্দ্বী জার্মান কমিউনিস্টদের রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন হিটলার। তিনি আগুন লাগিয়ে জার্মান পার্লামেন্ট ভবন রাইস্ট্যাগকে পুড়িয়ে দিয়েছিলেন। রাশিয়া দখলের উচ্চাভিলাষ থেকে লেনিনগ্রাদ শহরে পৌঁছে সাধারণ রুশদের উপর অবর্ণনীয় নিপীড়ন চালিয়েছিল নাচি সৈন্যরা। সে কারণেই বার্লিন শহর জয়ের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্টালিনের রেড আর্মির ভয়ানক ক্ষোভ যেন আছড়ে পড়েছিল রাইস্ট্যাগ ভবনের উপর। ফ্যাসিবাদের কোনো চিহ্নই আর জীবিত রাখতে রাজি ছিল না স্টালিন এবং সোভিয়েত সৈন্যরা। মিত্রবাহিনী কর্তৃক বার্লিন শহর দখলের পর তাই রাইস্ট্যাগ গম্বুজের মাথায় উড়িয়ে দেওয়া হয় সোভিয়েত রাশিয়ার লাল পতাকা। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

অভ্যর্থনা কক্ষ পেরিয়ে রাইকস্ট্যাগের বিশাল হলরুমে ঢুকে ভাবছি, একদিন এই রাইকস্ট্যাগ ভবনে বসে পৃথিবীর মানুষের ভাগ্য নির্ধারণে বসতেন হিটলার এবং তার নাৎসি পার্টির গুরুত্বপূর্ণ নেতারা। ইতিহাসের নানা রসদ মজুদ থাকায় রাইকস্ট্যাগ ভবন দেখতে প্রতি বছর প্রায় 30-40 লাখ পর্যটক ভিড় করেন এখানে। বাইরের বাগানে রাজসিক ভঙ্গিমায় টিউলিপ, গোলাপি ক্লেমেটিস, গুচ্ছ গুচ্ছ রোজমেরি পর্যটকদের মনকে মাতোয়ারা করে দেয়। বাগান জুড়ে ক্রমাগত ছড়িয়ে পড়া ফুলের গাছগুলো পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। এদিকে উপরে তাকিয়ে দেখি বার্লিনের আকাশে পূর্ণিমার রূপালি চাঁদ উঠেছে। আমি আর অদ্রিজ পার্লামেন্ট ভবনের বিশাল ঘাসের মাঠের এক কোণায় খোলা হাওয়ায় বসে পড়লাম। অনেকেই বসে রয়েছেন আশেপাশে হাতে বিয়ারের ক্যান নিয়ে। আমার মনে হচ্ছিল চাঁদের আলোয় আমি দৃষ্টিসীমার বাইরেও অনেক দূর দেখতে পাচ্ছি। সেখানকার সেলুলয়েডে ভাসছে রাইকস্ট্যাগের ওই বিশাল গম্বুজ। হয়তো ওই গম্বুজের মাথায় লেখা আছে একটি প্রশ্নের উত্তর। দুটো বিশ্বযুদ্ধে হেরে গিয়ে অজস্র ত্যাগ আর ভার্সাই চুক্তির মতন অগুন্তি ক্ষতিপূরণের বাধ্যবাধকতার পাহাড় ডিঙিয়ে একটি জাতি আবার কেমন করে পৌঁছে গেল ঐতিহ্য আর মর্যাদাবোধের সিংহাসনে? তাহলে কি সত্যি নীল চোখ আর বীর রক্তে তৈরি নর্ডিক জার্মানরা পৃথিবীর বুকে অন্যরকম এক মানুষের প্রজাতি, যারা নিজেদেরকে বলতো আর্য জাতি, যারা ধ্বংসস্তূপের মধ্যেই গলা ছেড়ে অনায়াসে গেয়ে উঠতে পারে বিজয়ের গান সেই ফিনিক্স পাখির মতন? কি যাবেন নাকি দেখতে বার্লিন? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 0136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in এ। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালোই খারাপ ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ,

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা net.com কে। মন যখন নিরুদ্দেশ,
1: দু চোখে দেখি না তোমায় তবু আছো, তুমি আছো।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

বন্ধু শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু ড্যানিকে আমরা সকলেই চিনি, তাকে আমরা বিভিন্ন রকমের বলিউড ছবিতে কাজ করতে দেখেছি। এছাড়াও কিন্তু তিনি অনেক নেপালি, তামিল, বাংলা এবং তেলুগু ছবিতে অভিনয় করেছেন। তিনি কিন্তু 1971-এর পর থেকে বলতে গেলে প্রায় 200টিরও বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। 2003 সালে কিন্তু ড্যানিকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছিল ভারত সরকারের তরফ থেকে। আর আমরা দেখি যে তিনি কিন্তু বিদেশি মানে আন্তর্জাতিক ছবিতে অভিনয় করেছেন। তার 7 Years in Tibet এই ছবিতে তিনি কিন্তু অভিনয় করেছেন ব্র্যাড পিটের পাশাপাশি। তাছাড়া তার পরিচালিত ফির ওয়াহি রাত হিন্দি সিনেমার সেরা 5টি হরর সাসপেন্স ফিল্মগুলির মধ্যে বিবেচিত হয়, মানে মানুষ কিন্তু এখনো সেই ছবিগুলোকে মনে রেখেছে।

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

হ্যাঁ বন্ধু, গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা net.com-এ। বন্ধু, বিংশ শতকের 20-এর দশকে বাংলায় কিন্তু এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা গিয়েছিল। সাধারণ মধ্যবিত্ত সম্ভ্রান্ত ধনী মানুষদের পাশাপাশি এগিয়ে এসেছিলেন সোনাগাছির মহিলারা। এই সময় তাদের একজনের নেতৃত্বে ও উৎসাহে তৈরি হয়েছিল ভিকারিনী থিয়েটার। এরা রিজিয়া নাটক উপস্থাপন করেছিলেন বন্যাত্রাণে আর্থিক সহায়তা করবেন বলে। সোনাগাছির মেয়েদের এই প্রচেষ্টা দেখে উৎসাহিত হলেন রূপাগাছির মেয়েরাও। তারা মঞ্চস্থ করলেন নরমেধ যজ্ঞ নাটক। এই দুটি নাটক পরিচালনা করেছিলেন কাঙ্গালিনী থিয়েটারের প্রতিষ্ঠাতা অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী রাজবালা দাসী। এরপরেই তার হাত ধরে গড়ে উঠল পুরোপুরি মহিলাদের নিয়ে গঠিত দি রামবাগান ফিমেল কালী থিয়েটার নাট্যদলটি। বিশেষজ্ঞদের মতে এটি কিন্তু বাংলার প্রথম পেশাদারী ফিমেল থিয়েটার, যার কর্ণধার ছিলেন এই রাজবালা দাসী। তাকে নিয়ে কিন্তু আজকের প্রবাসী মন অনুষ্ঠানে অনেক কথা হবে, সঙ্গে থাকুন।

0: শুনছেন রেডিও বাংলা নেট .com বাংলার গান বাঙালির প্রাণ।
1: আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে, একদিন এক মেঘপালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘপালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা, হঠাৎ তখন ভূত চাপল আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে, গিয়ে দেখি চেনামুক্ত একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা, তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমার ওসব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে, অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে, মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম, ভিজে একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত, তুমিও যাও, মন দাও গে তোমার কাজে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখব আমি, এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকব, একাই দুটো ফুটিয়ে খাব, দু এক মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে, তাদের লিখব, লিখেই যাব, এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে, যে রূপ কথার সে রূপ কথা আমার একার। ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত, যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি, লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার পর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি

0: কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী।
1: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etosservices.com.

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম কিভাবে দি রামবাগান ফিমেল কালী থিয়েটার নাট্যদলটি গঠিত হয়, আর তার কর্ণধার হিসেবে কিন্তু কাজ করেন রাজবালা দাসী। আর এই নাট্যদলটিকে কিন্তু বাংলার প্রথম পেশাদারী ফিমেল থিয়েটার হিসেবে ভাবা হয়। এখন প্রশ্ন উঠতে পারে যে কে এই রাজবালা দাসী, তার সম্পর্কে বলতে গেলে আমাদের আর একটু পিছিয়ে যেতে হবে, যেতে হবে সার্কাসের মঞ্চে। বাঙালির প্রকৃত সার্কাস বলতে যা বোঝায় তার সূচনা হয়েছিল বোসের গ্রেট বেঙ্গল সার্কাসের হাত ধরে। এই সার্কাস কোম্পানির মালিক ছিলেন ছোট জাগুলিয়ার প্রিয়নাথ বসু ও তার সহোদর মতিলাল বসু। রাজবালাই কিন্তু প্রথম বাঙালি নারী হিসেবে এই সার্কাসের মাধ্যমে সার্কাসের জগতে পদার্পণ করেন। পরবর্তীকালে মতিলাল বসুর সঙ্গে তার বিবাহ হয়। আরো কথা হবে কিন্তু অবশ্যই গানের ওপারে।

হ্যাঁ বন্ধু, প্রবাসীমান অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রাজবালা দাসীর জন্ম কিন্তু 1887 সালে পাথুরিয়াঘাটায় হয়েছিল। তার মায়ের নাম পুটি বৈষ্ণবী ছিল, আর তার বিয়ে কিন্তু 11 বছরেই হয়ে যায়। আর সেই জন্য সে সময় তিনি পাথুরিয়াঘাটায় চলে আসেন। 3 বছরের মাথায় তার স্বামী মারা গেলে বিধবা অবস্থায় আমরা দেখি যে রাজবালা দাসীর মা তাকে আশ্রয় দেন পাড়ারই একজন খুব পয়সাওয়ালা ব্যক্তি, যার নাম মুরলী আঢ্য। তাদেরই 15 জন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট সন্তান ছিল রাজবালা। মাত্র 4 বছর বয়সে মা ও তার কয়েক বছরের মধ্যেই বাবাকে হারালে আত্মীয়রা কিন্তু প্রতারণা করে পৈতৃক বাড়ি ও সম্পত্তি হস্তগত করে নেয়। আর ভাই বোনেদের মধ্যে তখন আমরা দেখি যে 4 জনই জীবিত থাকে, তার বড় বোন হরিমতি, তার মেজ বোন মতিবালা, তার দাদা তিনকড়ি ও রাজবালা দাসী। আরো কথা হবে অবশ্যই গানের ওপারে, শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com কে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট .com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট .com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।
2: সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জড়িমা পলকে ভাগিল, রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা, অঙ্গে আচল সুনীল বরণ রুনুঝুনু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসবদত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি, সৌম্য সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা, ক্ষমা কর মোরে কুমার কিশোর, দয়া কর যদি গৃহে চল মোর, এ ধরণী তল কঠিন কঠোর এ নহে তোমার সজ্জা। সন্ন্যাসী কহে করুণ বচনে ওই লাবণ্য পুঞ্জে, এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ছঞ্ছা তড়িত শিখায় মেলিল বিপুল আশ্ব, রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য। বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরু শাখে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মুদির মন্ত্র, জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে, শূন্য নগরী নিরখি নীরবে হাসিছে পূর্ণ চন্দ্র।

0: ছে কি তাঁর আজি অভিসার রাত্রি, নগর ছাড়ায় গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন আসি পরিখার পারে আম্রবনের ছায়ার আধারে, কেউই রমণী পড়ে একধারে তাহার চরণপান্তে, নিতারুণ রোগী মারিগুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগ মশি ঢালা কালী তনু তার লয়ে প্রজাগণে পুরো পরিখার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসিয়ে আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক আধারে, মন্ত্র পড়িয়া দিল শির পরে, লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে, ঝরিছে মুকুল কুজিছে কোকিল যামিনী জোছনা মত্তা, কে এসেছ তুমি ও গো দয়াময়, শুধাইল নারী সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্তা।
1: হ্যাঁ বন্ধু, গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর বন্ধু, কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম যে রাজবালা দাসীর পৈতৃক বাড়ি ও সম্পত্তি সব হস্তগত করে নেয় তার আত্মীয় স্বজনরা, আর আমরা দেখি পরবর্তীকালে তার ভাই বোনেদের মধ্যে তারা চারজনই জীবিত ছিলেন। আর এই গৃহহারা ভাই বোনেদের দায়িত্ব নিয়েছিলেন তার প্রতিবেশী খুদিমাসি। আর এই সময় রামবাগান অঞ্চলে মেয়েদের পালাগান ও যাত্রা দুটি দল ছিল, গোলাপীর দল ও রাজা হরির দল। এই দ্বিতীয় দলের পরিচালিকা ও অভিনেত্রী ছিলেন হরিদাসী। তারই দলের গঙ্গা আনয়ন পালায় ভগীরথের ভূমিকায় অভিনয়ের মধ্যে দিয়ে কিন্তু মাত্র 6 বছর বয়সে রাজবালা দাসীর মঞ্চে হাতেখড়ি হয়। আরও কথা গানের উপরে।

0: বাঙালি মানে গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানে জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি, রেডিও বাংলা নেট ডট কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।
3: ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নূতন নাম। এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে, সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে। অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়। আমাকে তুলে দেননি এ যুগের পারানি নৌকোয়, চলা আটক করে ফেলে রেখেছেন কালো স্রোতের ওপারে বালু ডাঙায়। সেখান থেকে দেখি প্রখর আলোর ঝাপসা দূরের জগৎ, বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে। দুই হাত বাড়িয়ে দিই, নাগাল পাইনি কিছুই কোনো দিকে। বেলা তো কাটে না, বসে থাকে জোয়ার জলের দিকে চেয়ে, ভেসে যায় মুক্তিপারের খেয়া, ভেসে যায় ধনপতির ডিঙা, ভেসে যায় চলতি বেলার আলো ছায়া। এমন সময় বাজে তোমার বাঁশি, ভরা জীবনের সুরে মরা দিনের নাড়ির মধ্যে তপ্ত বিয়ে ফিরে আসে প্রাণের বেগ। কে বাজাও তুমি, জানি নে সে সুর জাগায় কার মনে কি ব্যথা। বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ার নব যৌবনের ভাটিয়ারি। শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড় তলির ছিটছিরে নদী, তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি। সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে, একগুঁয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণি মাতন। আমার রক্তে নিয়ে আসে তোমার সুর, ঝড়ের ডাক, বন্যার ডাক, আগুনের ডাক, পাঁজরের উপরে আছাড় খাওয়া মরণ সাগরের ডাক, ঘরের শিকল নাড়া উদাসী হাওয়ার ডাক, যেন হাঁক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে পূর্ণ স্রোতের ডাকাতি। ছিনিয়ে নেবে, ভাসিয়ে দেবে বুঝি, অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কালবৈশাখের ঘূর্ণিমার খাওয়া অরণ্যের বকুনি। ডানা দেয়নি বিধাতা, তোমার গান দিয়েছে আমার স্বপ্নে, ঝোড়ো আকাশে উড়ু প্রাণের পাগলামি। ঘরে কাজ করি শান্ত হয়ে, সবাই বলে ভালো, তারা দেখে আমার ইচ্ছার নেই জোর, সাড়া নেই লোভের, ঝাপট লাগে মাথার উপর ধুলোয় লুটোই মাথা, দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাত করে ফেলি নেই এমন বুকের পাটা। কঠিন করে জানি নে ভালোবাসতে, কাঁদতে শুধু জানি, জানি এলিয়ে পড়তে পায়ে। বাঁশিওয়ালা, বেজে ওঠে তোমার বাঁশি, ডাক পড়ে অমর্ত লোকে, সেখানে আপন গরিমায় উপরে উঠেছে আমার মাথা, সেখানে কুয়াশার পর্দা ছিঁড়া তরুণ সূর্য আমার জীবন, সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারুণ নামানা আগ্রহ, উড়ে চলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুড়ের মতো, জেগে ওঠে বিদ্রোহিণী তীক্ষ্ণ চোখের আড়ে জানায় ঘৃণা, চারদিকের ভীরুর ভিড়কে কৃষকুটিলের কাপুরুষতাকে। বাঁশিওয়ালা, হয়তো আমাকে দেখতে চেয়েছ তুমি, জানি নে ঠিক জায়গাটি কোথায়, ঠিক সময় কখন, চিনবে কেমন করে, দোসর হারা আষাঢ়ের ঝিল্লি ঝনক রাত্রে সেই নারী তো ছায়ারূপে গেছে তোমার অভিসারে চোখ এড়ানো পথে, সেই অজানাকে কত বসন্তে পরিয়েছ ছন্দের মালা, শুকোবে না তার ফুল। তোমার ডাক শুনে একদিন ঘর পোষা নির্জীব মেয়ে, অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো ঘুমটা খসা নারী, যেন সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকির, চমক লাগালো তোমাকেই। সে নামবে না গানের আসন থেকে, সে লিখবে তোমাকে চিঠি রাগিনীর আবছায় বসে, তুমি জানবে না তার ঠিকানা। ওগো বাঁশিওয়ালা, সে

প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, আমরা যেটা দেখি যে রাজবালা দাসীর বড় মন হরিমতির কিন্তু বিয়ে দিয়ে দিয়েছিলেন খুদিমাসি। আর বিয়ের পর আমরা দেখি যে সব ভাই বোনেরাই কিন্তু এই দিদির শ্বশুর বাড়িতে গিয়েই কিন্তু থাকছিলেন, কিন্তু সেখানেও কিন্তু ভাগ্যের পরিহাস। বিয়ের অল্প দিনের মধ্যেই কিন্তু হরিমতির বর মারা যায়, আর তখন কিন্তু তার ও তার ভাই বোনেদের দায়িত্ব নিতে অস্বীকার করেছিল তার শ্বশুর বাড়ির লোকেরা। ফলে আবার কিন্তু এই ভাই বোনেদেরকে পথে নামতে হয়। এমনই অবস্থায় প্রফেসর বোসের গ্রেট বেঙ্গল সার্কাস কলকাতায় শো করতে এসেছিল। তাদের কোম্পানিতে অল্প বয়সী ছেলেমেয়েদেরকে সার্কাসের দলে আহ্বান জানানো হয়েছিল একটা বিজ্ঞাপনের মাধ্যমে। নিঃস্ব তিন করি, মানে তার ভাই, আমরা দেখি যে বিজ্ঞাপন দেখে মতিবালা আর রাজবালাকে নিয়ে সার্কাসে তখন যোগ দিয়েছিলেন।

0: পরে? শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ সুহানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। আর আজকে প্রবাসী মন অনুষ্ঠানে আমরা কথা বলছি রাজবালা দাসীকে নিয়ে। বন্ধু, রাজবালা দাসী যখন সার্কাসে কাজ করতেন সেই সময় তিনি ছিলেন মূলত ট্রাপিজ শিল্পী। খেলার সময় একটি ছোট টেবিলের উপর চারটে বোতল সাজিয়ে তার উপর কাঠের চৌকো তক্তা রেখে টেবিল তৈরি করা হতো। তার উপর আবার চারটি বোতল, তার উপর আবার তক্তা, এভাবে কিন্তু একের উপর আরেকটা করে আটটি সমান মাপের টেবিল তৈরি করা হতো। রাজবালা দাসী নিচের টেবিল থেকে জিমন্যাস্টিক দেখাতে দেখাতে নিখুঁত ভারসাম্যে সবচেয়ে উপরের টেবিলে উঠে দাঁড়াতেন। তারপর দেহটিকে সম্পূর্ণ উল্টো করে ঠিক পরের টেবিলে রাখা প্লেট থেকে চপ কাটলেট কিন্তু তিনি খেতেন। অতি অল্প সময়ে যেহেতু রাজবালা দেবী আমরা দেখি যে সার্কাসে যোগ দেওয়া দিয়েছিলেন, তার ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার পেশাগত দক্ষতা ও দৈহিক সৌন্দর্য বৃদ্ধি পায়। তার রূপ গুণ গ্রেট বেঙ্গল সার্কাসের মালিককে কিন্তু যথেষ্ট আকৃষ্ট করে, আর তার ফলে পরবর্তীকালে আমরা দেখি যে সকলের বিরুদ্ধে গিয়ে উজ্জয়িনীর কালীবাড়িতে শাস্ত্রমতে তারা বিয়েটাও কিন্তু করে ফেলে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্বকথা, এ কবির বাণী নয়, আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটে বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আঁধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠে হলো হা মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো, বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাঁচবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে।

0: সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি।
1: আমাদের ছুটি ছুটি চলে বলুটি ওই আনন্দ ঝরনা।
2: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
3: অন্য কোথাও চল?
4: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রাজবালা দাসীর বিয়ের পর তার কন্যা সঙ্গীত শিল্পী ইন্দুবালার জন্ম হয়, আর কন্যার জন্মের পরে রাজবালার কিন্তু সার্কাসের প্রতি আর আগ্রহ থাকে না। তিনি কলকাতায় ফিরে আসেন এবং 21 নম্বর দয়াল স্ট্রিটে কিন্তু তিনি থাকতে শুরু করেন। তার বর মতিলাল কিন্তু রাজবালা দেবীর এই সিদ্ধান্তকে ঠিক মেনে নিতে পারেননি, আর তার বরের মৃত্যু কিন্তু খুব তাড়াতাড়ি ঘটে যায়। তার ফলে আমরা দেখি যে রাজবালা সঙ্গীতকে আঁকড়ে ধরেন ভালোবাসা ও আর্থিক অন্টন থেকে, যাতে তিনি মুক্তি পেতে পারেন। সেখানের মানে সেই সময়কার বলতে গেলে অন্যতম পাখোয়াজ বাদক দুলি ভট্টাচার্য রাজবালার গানে সঙ্গত দিতে কিন্তু শুরু করেছিলেন সেই সময়। এছাড়া গিরিবালা দেবী, গৌরী গোবিন্দ প্রসাদ মিশ্র, গোবিন্দ গুরু, সাতকড়ি ওস্তাদ, চণ্ডী বন্দ্যোপাধ্যায়, রজনীবাবু ছোট, বড় দুলিখা, লক্ষ্মীপ্রসাদ সিং, কেশব প্রসাদ মিত্রের মতো বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা কিন্তু তার বাড়িতে নিয়মিত সান্ধ্য সঙ্গীতের আসরে কিন্তু যোগ দিতেন। ক্রমশ থিয়েটার কর্মী ও সমাজকর্মী রূপেও কিন্তু রাজবালা দেবী উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে শুরু করেছিলেন সেই সময়।

আমরা সকলেই কখনো না কখনো উদ্বেগ এবং হতাশার মতো কিছু মানসিক সমস্যার সম্মুখীন হই। আপনিও যদি হতাশা, অত্যাধিক দুশ্চিন্তা, সামাজিক উদ্বেগ, পোস্ট ট্রমাটিক স্ট্রেস বা অবসেশন কম্পালশনের মতো মানসিক সমস্যার মধ্যে থাকেন, তাহলে এনএইচএস টকিং থেরাপি আপনাকে সাহায্য করতে পারে। এনএইচএস টকিং থেরাপিগুলো প্রশিক্ষিত চিকিৎসকদের দ্বারা বিনামূল্যে এবং সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে অনলাইনে, ফোনে বা ব্যক্তিগতভাবে দেওয়া হয়ে থাকে। তারা তাদের এই থেরাপিগুলো আপনার নির্বাচিত ভাষায় বহুভাষিক থেরাপিস্ট বা কনফিডেন্সিয়াল দোভাষীর মাধ্যমেও দিয়ে থাকেন। আপনার জিপি আপনাকে এনএইচএস টকিং থেরাপির জন্য রেফার করতে পারেন, অথবা আপনি নিজেও অনলাইনে nhs.uk/talk এ যোগাযোগ করতে পারেন।

প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো প্রবাসীমন@radiobanglanet.com, PROBASIMON@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

শহরের ঠিক মাঝখানে সেন্ট্রাল রেলওয়ে স্টেশন, আর আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে। যে ট্রেনটা থেকে নামলাম সেই নীল রঙের ডয়েশে বান ইন্টারসিটি এক্সপ্রেসটা এখনও পাশেই দাঁড়িয়ে আছে। ট্রেনের পাশে হ্যান্ডশেক শেষ করে অদ্রিজ এবং হ্যারি জড়িয়ে ধরল একে অপরকে। এই অদ্রিজ আমার বন্ধু আর হ্যারি হল ওর অফিসের কলিগ। আমরা দাঁড়িয়ে আছি ক্যাবের জন্য। হ্যারি স্থানীয় ছেলে, সেই নিয়ে আসতে গেছে ক্যাবটা। এই ভোরবেলাতেও দেখতে পাচ্ছি সাত সকালে চামড়ার ব্যাকপ্যাক ঝুলিয়ে দল বেঁধে ছুটে যাচ্ছে অগুনতি ধপধপে সাদা চামড়া, সোনালিয়া রূপালী কেশ, নীল চোখের ছেলেমেয়েরা। পড়াশুনো আর জীবিকার তাড়নায় ছুটে চলা এই মানুষগুলোর স্নায়ু যেমন ইস্পাতের মতন দৃঢ়, তেমনি ফিগারটাও কিন্তু সুঠাম স্লিম। আর তাই মুখে বাটার বান পুড়ে হাতে কফি পট নিয়ে দৌড়তে দৌড়তে প্রাতরাশ সেরে নেওয়াটাও এদের অভ্যাস। ভোরের মৃদু সূর্যালোক আর কুয়াশা মিলেমিশে যেন তৈরি হয়েছে এক বর্ণিল আভা। গোটা স্টেশনটা ভীষণ ব্যস্ত, প্রতিটা মুহূর্তে রচনা হয়ে চলেছে এক গতিময় জীবনের স্পন্দন। ঠিক এই সময় আমার মনে একটা প্রশ্ন জাগল, এই ভোরের দেবতা কি সূর্য দেবতা নাকি অন্য কোনো কেউ? আসলে জার্মান পুরাণে আছে অস্ট্রিন নামে এক ভোরের দেবতার কথা। সেই দেবতার নির্দেশেই কি তবে পৃথিবীর বুকে বার্লিন এমন একটা শহর যে শহর কখনো ঘুমোয় না? কেমন আছেন বন্ধুরা? প্রতি রবিবারের মতন আজও এসে গিয়েছি আমি, হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের ভ্রমণ সঙ্গী কৌশিক। আর আজ আমরা এসেছি সেই বিখ্যাত শহর বার্লিন। কেমন এই শহরটা, এখানে ঘুরতে গেলে কী কী দেখব, কোথায় থাকব, আর মোটামুটি কতদিন লাগতে পারে, খরচাই বা কীরকম, এরকম নানা প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমরা এসেছি এই বার্লিন সফরে। তবে তার আগে শুনে নেব তিনটে খুব সুন্দর গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম, আমি কৌশিক, আর আজ আমি আপনাদের নিয়ে এসেছি জার্মানির বার্লিন শহরে। ডিউসেলডর্ফ থেকে 4.5 ঘন্টার ভ্রমণে বার্লিন হাউফেনহফ সেন্ট্রাল রেলওয়ে স্টেশন পৌঁছে বুঝলাম ইউরোপে বেড়ানোর জন্য ট্রেনের চেয়ে আরামদায়ক আর কিছুই হতে পারে না। তবে ফ্লাইট এবং বাসের চাইতে ট্রেনের টিকিট কিন্তু অনেক সময় বেশি দামি। এই স্টেশনটি সম্পূর্ণ কাঁচের তৈরি আর 9 তলা উঁচু। আর একটা রেকর্ড আছে, এই স্টেশন হল পৃথিবীর সবচেয়ে বড় সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এর নাম ছিল লিয়াটার বনহফ। দীর্ঘ পরিশ্রমের পর 2006 সালে ফিনিক্স পাখির মতোই পুরানো ধ্বংসাবশেষ থেকে অপরূপ সুন্দরভাবে গড়ে তোলা হয় এই প্রধান রেলওয়ে স্টেশনটা। বার্লিন জার্মানির সবচেয়ে বড় শহর এবং ইউরোপে লন্ডনের পরেই সবচেয়ে বেশি মানুষের বসবাস এখানটায়। তাই বার্লিন ঘোরার ইচ্ছা ছিল বহুদিনের, আর অদ্রিজের সাথে দেখা হলো প্রায় 20 বছর পর। ও আমার সেই ছোটবেলার বন্ধু, তাই একটা বাড়তি নস্টালজিয়া তো কাজ করছিলই। এবার গ্লোব অল ইন্ডিয়া থেকে যখন ইউরোপ ট্যুরটা বুক করি তখন বার্লিনের জন্য একটা দিন বাড়তি রেখেছিলাম। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি আমি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি বার্লিন। সময়টা এখন অক্টোবর মাস, বার্লিনে হেমন্ত ঋতুর জয়ধ্বনি। যেদিকেই দেখি গাছে গাছে আগুন ঝরা পাতা। এখানে শীতের প্রস্তুতিতে গাছের পাতাগুলো ঝরে যাবার আগে কোনো বিদায়ের বিষাদ নেই, আছে এক রঙিন মুগ্ধতা। স্টেশন থেকে বেরিয়ে দেখি সামনের ফুটপাথ ঢেকে যাচ্ছে ঝরে পড়া হলুদ পাতার রোমাঞ্চে। তাকিয়ে দেখছি তরুণ তরুণীরা কেমন করে তা পা দিয়ে পিষে এগিয়ে যাচ্ছে দৃপ্ত ভঙ্গিতে। একদিকে তুষারপাত, কিছুক্ষণ পরেই ঝকঝকে করা রূপলি রোদের ঝলক, আবার একটু পরেই বেরসিক বৃষ্টি, আর তার মাঝে আমি বোহিমিয়ান হয়ে দাঁড়িয়ে আছি। হেমন্তের ঠান্ডা বাতাসে শরীর জুড়িয়ে ভাবছি একটা ইংরেজি শব্দ, আনপ্রেডিক্টেবল, এই জার্মান আবহাওয়ার ক্ষেত্রে কতটাই না উপযোগী। গ্লোব থেকে হোটেল বুক করা ছিল, তার রুমে পৌঁছে কোনো রকমে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বার্লিনের রাস্তায়। সময় কম আর দেখার জিনিস অনেক, খিদেও পেয়েছে জব্বর, আগে পেটটাকে শান্ত করতে হবে। ওরানিয়ান প্লাজের ওরা হলো বার্লিনের অন্যতম থিম ক্যাফে। কাঠের কাউন্টার, মোমবাতির আলোয় জার্মান কফি অন্যরকম এক সুখানুভূতির দোলা দেয়। এখানেই পরিচয় হলো মিরোস্লাভ কাল নামের এক জার্মান প্রৌঢ়ের সাথে। বার্লিন ঘুরতে এসেছি জেনে পেশায় ইঞ্জিনিয়ার এই ভদ্রলোক আমাকে শহরটি সম্পর্কে নানান কিছু তথ্য জানালো, বলবো সেই সব কথা। তবে তার আগে আপনাদের শোনাবো পরপর দারুণ কয়েকটা আমার খুব পছন্দের গান। আর গানের ওপারে আমি ফিরে আসি, আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

এই বার্লিন শহর নাকি ইউরোপের লাস ভেগাস? না, আমি নয়, একথা শোনালেন এক খাঁটি জার্মান যার বয়স 70-এর কোঠায়। এই শহরে মনোরঞ্জন লুটে নিতে পর্যটক সহ সকলের জন্যই গত শতাব্দীর 20-এর দশক থেকে এখানে নাচ গান আর নাইট লাইফের যে রেওয়াজ আছে সেটার তুলনা বোধ হয় একমাত্র লাস ভেগাসের সাথেই করা যায়। হালে এই শহরের পৌরকর্তারা জনগণের জন্য একটি নতুন বিজ্ঞাপনী প্রচার চালাচ্ছেন যার স্লোগান নাকি স্বাধীনতার রাজধানী। আরও জানলাম স্বাধীনতার এই রাজধানী বার্লিনে নাইট লাইফ বলে যে আলাদা একটা জগৎ আছে সেটা নাকি ভীষণ রঙিন। সেই রাত নাকি এতটাই স্বপ্নীল আর মাদকতার যে এখানকার অনেক বাসিন্দাই তাই আর্লি টু বেড আর আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ভুলে ছুটির দিনগুলোতে সারা দিন ঘুমিয়ে থাকেন শুধু রাতটাকে অনিন্দ্য সুন্দর করে রাখার জন্য। দুদিনের এই বার্লিন সফরে আমরা দেখে নেব অনেক অনেক কিছু। ইস্ট বার্লিনের আলেকজান্ডার প্লাজে রয়েছে অনেক ইতিহাস, পাশেই রয়েছে বেস্ট মিউজিয়াম আইল্যান্ড যেখানে দেখতে পাব ইউরোপের সেরা কয়েকটা মিউজিয়ামস। আর তারপর যে দুটো জায়গাতে যেতেই হবে সেগুলো হলো ব্র্যান্ডেনবার্গ গেট এবং রেইসট্যাগ। আমার এই বার্লিন সফরে আপনিও আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না। এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

ক্যাফে থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলাম বার্লিন স্টেডিয়ামের দিকে। আমার ঠিক আগে পরে হেঁটে চলেছেন অনেকেই, অফিস টাইম তাই আজ সবাই খুব ব্যস্ত। একটু দূরে রাস্তার পাশে একজন ভবঘুরে টাইপের মানুষ শুয়ে রয়েছেন, অনেকেই পাশ কাটিয়ে চলে যাচ্ছে, আমিও হয়তো তাই যেতাম, কিন্তু দাঁড়িয়ে গেলাম আমি, মানে দাঁড়িয়ে যেতে বাধ্য হলাম। হঠাৎ দেখি রাস্তায় শোয়া মানুষটার পাশে হাঁটু মুড়ে বসলো এক জার্মান মহিলা। মানুষটার ধুলোমাকা হাতটা পরম মমতার সাথে নিজের হাঁটুর উপর রেখে কি যেন ভাবলো সে, আর তারপর ইংলিশ আর জার্মান মিশিয়ে বলল, পালস বোঝা যাচ্ছে না, আরও কয়েকজন জড়ো হয়ে গেছে ততক্ষণে, আমিও রয়েছি, কিন্তু কিভাবে হেল্প করব সেটা বুঝতে পারছি না। সবাই মিলে একটি ওভারকোট গোল করে পেঁচিয়ে সেই ঝুলে পড়া মাথার নিচে দিয়ে দেওয়া হলো, সঙ্গে শরীরের পোশাকও ঢিলে ঢালা করে দেওয়া হলো। থেমে গেল দোতলা একটি বাসও। চলতে শুরু করার পর দ্রুত ঘটে যাওয়া দৃশ্যের দিকে তাকিয়ে অপরিচিত সব যাত্রীরা পরস্পর কথা শুরু করে দিল। কয়েক মিনিটের মধ্যেই সেখানে কয়েকজন পুলিশেরও আগমন ঘটল। এই জায়গাটার নাম শার্লটেনবার্গ। হাঁটা পথ ধরে আমি যাচ্ছি বার্লিন অলিম্পিক স্টেডিয়াম। চলার পথে তবু হৃদয় ছুঁয়ে গেল একজন ভবঘুরের জন্য জার্মানদের অতস্পর্শী মানবিকতা। কি ভাবছেন, আপনারও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে জার্মানির বার্লিন শহরটাতে? তাহলে আর দেরি কেন, এখনই এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +918100136126 বা +918335052001 এ, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন দুর্ধর্ষ সব প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

জার্মানির রাস্তাগুলো সত্যি খুব সুন্দর। জার্মান ভাষায় রাস্তাকে বলে স্ত্রাসে। রাস্তার দুপাশে আকাশ ছোঁয়া বহুতল যেমন রয়েছে, তেমনি রয়েছে গথিক স্ট্রাকচারের বেশ পুরনো প্রচুর বাড়ি। আমি আর অদ্রিজ ছোটবেলার কথাগুলো বলতে বলতেই হাঁটছিলাম, সামনের বিরাট বার্লিন স্টেডিয়ামটা দেখে দুজনেই থমকে গেলাম। মনে পড়ে গেল প্রায় 80 বছর আগে ঘটে যাওয়া এক ঘটনার কথা। সময়টা 1936 সাল। অলিম্পিক সামনে রেখে নাৎসিদের দাপট দেখাতেই তৈরি হলো এক বিরাট স্টেডিয়াম। দৌড় প্রতিযোগিতায় জার্মানরা শ্রেষ্ঠত্ব দেখাবে এই ভেবে সেদিন গ্যালারিতে বেশ খোশ মেজাজে বসেছিলেন স্বয়ং ফুয়েরার। কিন্তু হিটলারের আশায় ছাই ছিটিয়ে দেখা দিল এক কালো মানুষ

জেসি ওয়েন্সের অ্যাথলেটিক ট্র্যাক বিজয়। যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেট চারটি সোনা জিতে প্রমাণ করেছিলেন মানুষ পরিচিত তার কর্মে, গায়ের রঙে কিংবা জাতিগত পরিচয় নয়। বার্লিনে কালো মানুষের সেই গর্বিত উত্থানের সাক্ষী অলিম্পিক স্টেডিয়াম তখন আমার নয়ন জোড়াচ্ছে। স্টেডিয়ামটি যদিও রিমোট এরিয়ায়, কিন্তু এত চমৎকার যে মুগ্ধতায় বুঝে যাচ্ছে আমার চোখ। বাইরের রূপটা অসাধারণ, সুন্দর সবুজে লতানো ঝোপঝাড়, তার মাঝে উকি দিয়ে যাচ্ছে পাইনের শাড়ি। 2006 সালের বিশ্বকাপ ফুটবল যারা চাক্ষুষ বা সরাসরি দেখেছেন, কেবল তারাই জানেন জিনেদিন জিদান এবং মাতেরাজির সেই ঐতিহাসিক দ্বৈরথ। দেখবো আমরা এরকমই আরও অনেক কিছু, তবে তার আগে এখন শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানেই গানের অন্ধ ভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

ব্রেকের পর ফিরে আসলাম। আমি কৌশিক আর আপনি আছেন রেডিও বাংলানেট ডট কমে আর শুনছেন আমার সাথে আপনার সবথেকে প্রিয় ট্রাভেল শো গ্লোবট্রটিং উইথ কৌশিক। বার্লিন অলিম্পিক স্টেডিয়ামের ঠিক বাইরেই একটা হোটেলে আমরা লাঞ্চটা সেরে নিলাম। এসে থেকেই দেখছি এই বার্লিন শহরে সবসময় একটা ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। স্থানীয় মানুষজন পাতলা টি শার্ট পরে ঘুরছে ঠিকই, কিন্তু আমি জ্যাকেটটা খোলার সাহস পেলাম না। এখানেই পরিচয় হল হাম্বল্ট ইউনিভার্সিটি অব বার্লিনের ছাত্রী শার্লটের সাথে। ছোট্ট মেয়ে এখানে জার্নালিজম নিয়ে পড়াশুনো করছে। সম্মোহিত করার মতোই শিক্ষিকার ভূমিকা নিয়ে সে জানালো বার্লিন অলিম্পিক স্টেডিয়ামের সর্বোচ্চ আসন সংখ্যা নাকি 76,000। জার্মান লিগে বায়ার্ন মিউনিখের সাথে বার্লিনের খেলা হয় যখন, তখন নাকি স্টেডিয়ামটি কানায় কানায় দর্শকে পূর্ণ হয়ে যায়। স্বভাবে বিনম্র, সুন্দর নাকের ডগায় লেপটে থাকা জার্মানদের পরিণত শান্ত সৌন্দর্য নিয়ে শার্লট আরও জানায়, এখন অলিম্পিকের শুরুতে মশাল জ্বালানোর প্রচলন থাকলেও আগে সেখানে দৌড় ছিল না। পরে এই মশাল দৌড় যুক্ত হয়ে বিষয়টি নাকি ভিন্ন মাত্রা পায়। জেনে আশ্চর্য হলাম যে বার্লিন অলিম্পিকে নাৎসি জোসেফ গোয়েবলসের তত্ত্বাবধানেই নাকি শুরু হয়েছিল আধুনিক অলিম্পিকের আজকের মশাল দৌড়। হ্যাঁ, দেখব আরও অনেক কিছু আর ঘুরব এই বার্লিন শহরটা। ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

বার্লিন নামটার অর্থ হল বর্ডার লাইন, আর এখানে মেট্রো রেল মানেই সেটা সাবওয়ে বা উবান। আর সেই রেলে চড়ে আমরা যাচ্ছি বার্লিন গেট দেখতে। সকালে হোটেলের জানলা দিয়ে দেখেছিলাম দূরে বয়ে চলেছে 400 কিলোমিটার দৈর্ঘ্যের স্প্রে নদী। এই নদী অনেকটাই বাড়িয়ে দিয়েছে বার্লিনের সৌন্দর্য। নদীটা বার্লিন শহর চষে স্যাক্সনি ব্র্যান্ডেনবার্গ হয়ে চেক প্রজাতন্ত্রের বুকের ভেতর প্রবাহিত হয়েছে। নদীর দুপাশে অনেকগুলো ছোট ছোট শহর, সেগুলোতে প্রচুর কলকারখানা, আর সেই কলকারখানায় হুটহাট শব্দে শ্রমিকরা যন্ত্রের অনুশীলনে ব্যস্ত। ট্রেডিশনাল কাঠের অথবা কটেজ স্টাইলের বাড়ি অনেক বেশি রয়েছে এখানে। কোনো বাড়ির বারান্দা থেকে রেলগাড়ির দূরত্ব আবার ভীষণ কম। দেখতে দেখতে এসে গেলাম পেরিসার প্লাজ। এখানে এসে দেখি বিরাট ভিড়, আর আমাদের ট্রেনটাও প্রায় পুরোটাই ফাঁকা হয়ে গেল। এখানে বহু বর্ণ বহু দেশের মানুষ ভিড়ে এক হৈ হৈ রৈ রৈ ব্যাপার। এখানে এটাই সেই ঐতিহাসিক বার্লিন গেট, একে জার্মানরা বলেন ব্র্যান্ডেনবার্গ। 1961 সালের আগস্ট থেকে 1989 সালের নভেম্বর অবধি 28 বছর 2 মাস 27 দিন বার্লিনকে বিভক্ত করে রেখেছিল এই বার্লিনের প্রাচীর। ব্র্যান্ডেনবার্গ গেট বহু বছর ধরে জার্মানির বিভাজনের প্রতীক ছিল। এমনকি 1989 সালের 9 নভেম্বর বার্লিন প্রাচীরের পতনের পরেও ব্র্যান্ডেনবার্গ গেট পার হবার উপায় ছিল না। সে বছর 2রা ডিসেম্বর অবশ্য এই অবস্থার পরিবর্তন আসে। বার্লিনবাসী তখন সহজেই বাধাহীনভাবে ঐতিহাসিক ল্যান্ডমার্কটি উপভোগের সুযোগ পান। এবার আমরা নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। তারপর আবার শুনবো বার্লিনের আরও অনেক কথা।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।
1: ফাগুন মাসে ফরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে।

এখানে মানে বার্লিন গেটে এসে বুঝলাম এই জায়গাটা মোটেই মন খারাপ করে থাকার জায়গা নয়। ঘোড়ার গাড়ি, হিপহপ নাচিয়ের দল, সাইকেলে চাপা সুভেনির বিক্রেতা, সব মিলিয়ে সে এক হুলুস্থুল কাণ্ড। এদিকে সময় কিন্তু ঘোড়ার মতন টকবক ছুটছে। বার্লিনের প্রসিদ্ধ মিউজিয়াম ঘুরে দেখতে হবে আমায়। টার্কিশ চিকেন, ব্রেড অ্যান্ড ড্রিঙ্কস শেষ করে অদ্রিজের হাত ধরে ছুটলাম মিউজিয়াম দেখতে। 1876 সালের প্রাচীন জাতীয় গ্যালারিতে 1900 শতকের বিখ্যাত সব ছবি সংগ্রহ দেখে চোখ কিন্তু আমার ছানাবড়া হওয়ার জোগাড়। এই মিউজিয়ামটা বিশাল শিল্পের এক বিস্তৃত সংগ্রহ আছে তা প্রথম ঘরটায় ঢুকেই বুঝে গেলাম। এটি জার্মান ন্যাশনাল গ্যালারির একটি অংশ। আচ্ছা, ভোটে জেতার জন্য যদি কোনো দল তার দেশের একটি গোটা বাড়িতে আগুন লাগায়, তবে আপনি তাকে কি বলবেন? নিশ্চয়ই উন্মাদ। ক্ষমতাকে নিরঙ্কুশ করতে এবং জার্মানিকে সবচেয়ে শক্তিশালী দেশ করে তুলতে চেয়েছিলেন এডলফ হিটলার। তার জন্য এমন কিছু বিতর্কিত ঘটনা ঘটে সেই সময় জার্মানিতে যেগুলো আজও ভাবায় আমাদের। প্রতিদ্বন্দ্বী জার্মান কমিউনিস্টদের রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন হিটলার। তিনি আগুন লাগিয়ে জার্মান পার্লামেন্ট ভবন রাইস্ট্যাগকে পুড়িয়ে দিয়েছিলেন। রাশিয়া দখলের উচ্চাভিলাষ থেকে লেনিনগ্রাদ শহরে পৌঁছে সাধারণ রুশদের উপর অবর্ণনীয় নিপীড়ন চালিয়েছিল নাচি সৈন্যরা। সে কারণেই বার্লিন শহর জয়ের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্টালিনের রেড আর্মির ভয়ানক ক্ষোভ যেন আছড়ে পড়েছিল রাইস্ট্যাগ ভবনের উপর। ফ্যাসিবাদের কোনো চিহ্নই আর জীবিত রাখতে রাজি ছিল না স্টালিন এবং সোভিয়েত সৈন্যরা। মিত্রবাহিনী কর্তৃক বার্লিন শহর দখলের পর তাই রাইস্ট্যাগ গম্বুজের মাথায় উড়িয়ে দেওয়া হয় সোভিয়েত রাশিয়ার লাল পতাকা। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুত।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

অভ্যর্থনা কক্ষ পেরিয়ে রাইখস্ট্যাগের বিশাল হলরুমে ঢুকে ভাবছি, একদিন এই রাইখস্ট্যাগ ভবনে বসে পৃথিবীর মানুষের ভাগ্য নির্ধারণে বসতেন হিটলার এবং তার নাৎসি পার্টির গুরুত্বপূর্ণ নেতারা। ইতিহাসের নানা রসদ মজুদ থাকায় রাইখস্ট্যাগ ভবন দেখতে প্রতি বছর প্রায় 30-40 লাখ পর্যটক ভিড় করেন এখানে। বাইরের বাগানে রাজসিক ভঙ্গিমায় টিউলিপ, গোলাপি ক্লেমেটিস, গুচ্ছগুচ্ছ রোজমেরি পর্যটকদের মনকে মাতোয়ারা করে দেয়। বাগান জুড়ে ক্রমাগত ছড়িয়ে পড়া ফুলের গাছগুলো পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। এদিকে উপরে তাকিয়ে দেখি বার্লিনের আকাশে পূর্ণিমার রূপালী চাঁদ উঠেছে। আমি আর অদ্রিজ পার্লামেন্ট ভবনের বিশাল ঘাসের মাঠের এক কোণায় খোলা হাওয়ায় বসে পড়লাম। অনেকেই বসে রয়েছেন আশেপাশে হাতে বিয়ারের ক্যান নিয়ে। আমার মনে হচ্ছিল চাঁদের আলোয় আমি দৃষ্টিসীমার বাইরেও অনেক দূর দেখতে পাচ্ছি। সেখানকার সেলুলয়েডে ভাসছে রাইখস্ট্যাগের ওই বিশাল গম্বুজ। হয়তো ওই গম্বুজের মাথায় লেখা আছে একটি প্রশ্নের উত্তর। দুটো বিশ্বযুদ্ধে হেরে গিয়ে অজস্র ত্যাগ আর ভার্সাই চুক্তির মতন অগুন্তি ক্ষতিপূরণের বাধ্যবাধকতার পাহাড় ডিঙিয়ে একটি জাতি আবার কেমন করে পৌঁছে গেল ঐতিহ্য আর মর্যাদাবোধের সিংহাসনে? তাহলে কি সত্যি নীল চোখ আর বীর রক্তে তৈরি নর্ডিক জার্মানরা পৃথিবীর বুকে অন্যরকম এক মানুষের প্রজাতি, যারা নিজেদেরকে বলতো আর্য জাতি, যারা ধ্বংসস্তূপের মধ্যেই গলা ছেড়ে অনায়াসে গেয়ে উঠতে পারে বিজয়ের গান সেই ফিনিক্স পাখির মতন? কি যাবেন নাকি দেখতে বার্লিন? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 01 36 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে। রেডিও

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে, তোমার ভালোবাসার ঠিকানা।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা net.com কে। মন যখন নিরুদ্দেশ,
1: দু চোখে দেখি না তোমায় তবু আছো, তুমি আছো।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

বন্ধু শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু ড্যানিকে আমরা সকলেই চিনি, তাকে আমরা বিভিন্ন রকমের বলিউড ছবিতে কাজ করতে দেখেছি। এছাড়াও কিন্তু তিনি অনেক নেপালি, তামিল, বাংলা এবং তেলুগু ছবিতেও অভিনয় করেছেন। তিনি কিন্তু 1971 পর থেকে বলতে গেলে প্রায় 200টিরও বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। 2003 সালে কিন্তু ড্যানিকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছিল ভারত সরকারের তরফ থেকে। আর আমরা দেখি যে তিনি কিন্তু বিদেশি মানে আন্তর্জাতিক ছবিতে অভিনয় করেছেন। তার 7 Years in Tibet এই ছবিতে তিনি কিন্তু অভিনয় করেছেন ব্র্যাড পিটের পাশাপাশি। তাছাড়া তার পরিচালিত ফির ওয়াহি রাত হিন্দি সিনেমার সেরা 5টি হরর সাসপেন্স ফিল্মগুলির মধ্যে বিবেচিত হয়, মানে মানুষ কিন্তু এখনো সেই ছবিগুলোকে মনে রেখেছে।